এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর অ্যাপে। জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের শান্ত অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় খড়গৃহস্থিতে প্রথমে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার। কিষাণ বাণীতে শুনবেন কৃষি আলোচনা। 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। রাত 8:10 শুনবেন আইন অধিকার অনুষ্ঠানটি। 8:30 বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। 9:00 শুনবেন আধুনিক গান শিল্পী শ্রেয়া ঘোষাল। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মরু বিহাগ রাগে খেয়াল শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য। 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতু গুহ। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের শান্ত অনুষ্ঠান সূচি।

0: শুরু করছেন, তো সোনালী মুরগিটার মানে প্রথম অবস্থায় আপনার এটার যে ব্রয়লার তো আমরা সবখানে দেখি, হ্যাঁ, আপনি হঠাৎ করে দেশি এবং সোনালী কেন এটা ইয়ে করছেন?
1: এটা বাজার ডিমান্ড অনেকটা বেশি ব্রয়লারের থেকে, সোনালী মুরগি,
0: এটা
1: দেশি মুরগি,
0: হ্যাঁ,
1: এগুলো হচ্ছে দেখুন বাজারে পোলট্রি সবসময় অনেকটা থাকে। দুই নম্বর হয়েছে কি পোলট্রি এক ঘন্টা সময় দেয় না মর্টালিটি শেষ ফার্ম খালি, কিন্তু এইগুলা যদি মরতে হয় তাহলে একটু টাইম দিব, এই টাইমের ভিতরে ট্রিটমেন্ট করলে ভালো।
0: তো এটা প্রথম অবস্থায় আপনি কোনো দিকে আনছিলেন?
1: এটা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কদমতলা থেকে আনছিলাম আমি, বিকানের যারা লোক
0: আচ্ছা
1: তারার কাছ থেকে লইছিলাম।
0: আর পরবর্তী সময়ে এখন আপনি ফুটাইতেছেন?
1: সব নিজের,
0: আপনি ফুটাইতেছেন এখন তারারে আপনি দিতে
1: পারবেন? আমি দিই আর বর্তমানে।
0: আচ্ছা,
1: তারার কাছে সেল করি আর আমি।
0: আচ্ছা, তো আপনার একটা ডিমে কিরকম খরচা যায়?
1: একটা ডিম যদি আমরা বাজারে করি তাহলে মনে করুন 12.50 টাকা বা 15 টাকা যদি ডিম বিক্রি করি, আর যদি আমরা ডিম বিক্রি না করি এটা যদি আমরা মেশিনে যে বাচ্চা যেগুলো ইয়ে করি আমার 2.40 টাকা ভিতরে হয়ে যায়।
0: 2.40 টাকার ভিতরে একটা বাচ্চা তৈরি হয়?
1: তৈরি হয় নিজের ডিম থেকে।
0: হ্যাঁ, তাহলে আপনি এটা যদি 32 টাকা কেন 30 টাকা পান তাও একটা
1: লস নেই,
0: লস নেই,
1: এর কারণেই এগুলো হেচারি করা
0: একদম। আর ঘরের ডিম দেয়া হেচারি করলে অনেকটাই ভালো,
1: 95% রেজাল্ট। নিজের ফার্মের ডিম তো 95% রেজাল্ট, এখানের মধ্যে কোনো সন্দেহ নেই, কারণ নিজের
0: হাতে কলমেই দেখতেছে,
1: কারণ নিজের ব্রুডার নিজের সব কিছু, এর কারণে কোনো রিস্ক নেই। আমরা সিওরিটি হইতে পারি যে আমার অতটা ডিম যদি মেশিনে ঢুকাই তাইলে অতটা বাচ্চা বেরিব, আমরা পুরো শিয়ার।
0: আর আগে যে আপনি ডিমগুলো আনছিলা যেগুলোর থেকে 8,000 টাকার যে ডিম আনছিলা, এটা আপনি কোন জায়গা থেকে আনছেন?
1: এটা কোনগঞ্জ থেকে আনছি।
0: আচ্ছা,
1: কিন্তু
0: তখন তো এটার থেকে তো ভালো রেজাল্ট পাওয়া গেছে না?
1: একদম না, একদম না,

0: তো তারা এটা মানে তারা শুধু হ্যাচারির ডিমই বিক্রি করে।
1: হ্যাচারি বলতে কি এখানে যারা মানে এক্সট্রা ডিস্ট্রিবিউটর যারা আছে তারারে আমি গিয়ে ধরছিলাম যে তোমরা তো অন্য কোনো বাচ্চা সংগ্রহ করো বা বিক্রি করো, তো এখানে যে হ্যাচারি আছে লোকেল এটা থেকে কিছু ডিম কানেকশন দাও আমার, তখন তারা দিছিল।
0: আচ্ছা পরবর্তী সময়ে আপনার ভ্যাকসিনেশন করাননি তারারে?
1: আমি আমার যা আছে ব্রুডার সব ভ্যাকসিনেশন করাই।
0: আচ্ছা,
1: 7 দিনে একটা, 14 দিনে একটা, 21 দিনে একটা, 28 দিনে একটা। আর যেগুলো আমরা বাজারে বিক্রি করার লাগে রাখি এক্সট্রা, যেমন মাংস যে বিক্রি হয় এগুলো আমরা ভ্যাকসিন করি না, এটা তো 2 মাস, 2.5 মাস, 3 মাস।
0: কিন্তু যদি তার মধ্যে কোনো রকমের মরক আয় তাহলে তো আপনার ক্ষতি হয়ে যাবে।
1: এর আগেই তো আমরা ওই যে সাধারণ প্রাকৃতিক যেগুলো জিনিস আছে এগুলো দিই তারারে খাওয়ানোর লাগে।
0: আচ্ছা,
1: এর কারণে ভ্যাকসিনেশন করতে লাগে না, কারণ এটা তো বাজারজাত করাই মানে বাজারে বিক্রি করাই।
0: আচ্ছা,
1: আর যেগুলো নিজে রাখবো ব্রুডারের প্রয়োজন আমার এগুলো ভ্যাকসিনেশন ছাড়া হইতো না, এটা আমার ডাক্তার আগুন টাই, এর কারণে ভ্যাকসিন করতে লাগে।
0: আচ্ছা, তো আপনার কাছ থেকে জানলাম যে আমরা কিভাবে ঘরে চাইলে ঘরের ফার্মের ডিম থেকে আমরা আবার বাচ্চা ফুটে সেটা এটা দিয়েও আমরা ব্যবসা করতাম পারি। আর ডিমের লিগে যে কখন ডিম বিক্রি করেন না?
1: ডিম বিক্রি করি না, আমার মেশিন আছে, মেশিনে ঢুকাই দিই আমি ডিম বিক্রি থেকে। আমি বুঝি যে
0: এটাতে লাভের অংশটা অনেক বেশি। আর পাশে যে আপনার ফিশারি দেখলাম,
1: এটাই আমার
0: না, এই যে ফিশারি দেখলাম, তো ফিশারিতে তো আপনার আরেকটা জিনিস হইতাছে যে মুরগির বিটের যে বিট যেটা থাকতেছে মাছের খাওয়ন হিসাবে এটা দিতে পারতাছেন।
1: এটা আছে।
0: আরেকটা জিনিস দেখলাম আপনার তো অনেকটা হাঁসও দেখলাম।
1: ও, হাঁসও আছে এটার মধ্যে।
0: তো হাঁসের ক্ষেত্রে তো ভালো হয়েছে, পুকুরে রেখা দিতে পারলেন।
1: যেমন আমরা পুকুরের মধ্যে অ্যামোনিয়া গ্যাস যেটা সৃষ্টি হয় এরোটরের প্রয়োজন আছে, চলতি জলের প্রয়োজন আছে পুকুরের মধ্যে, তখন এরোটরের দামটা অনেক বেশি, তারপরে সাপ্লাই সমস্যা আমরা এখানে বেশি। আমি কি করলাম এটার উপরে ভিত্তি করে আমি হাঁস আনি দিছি, মানে আমার নিজের হাঁস তো আমি কিছুটার আগে কিছুটা তো বিক্রি করে দিই, তাইলে ওই এরোটরের হাঁসটা কিন্তু আমার হাঁসে করে যখন ফানিতে তারা খাওয়ানোর পরে ফানিতে যখন করে যায় তখন কি
0: নাড়াচাড়া
1: করে জলটা নিচু পরে, তখন গিয়া এই অ্যামোনিয়া গ্যাসটা থাকে না,
0: হইতো না।
1: এর কারণে দেখলাম যে একটা মেশিন যদি আমি আনি, এরোটর মেশিন আনলে প্রায় 60,000 টাকা লাগে, তারপরে কারেন্ট বিল লাগে। আমি এটা ওটা একা না ভালোই আমি হাঁস করি না, এটা তো আমার ইনকাম হইবো।
0: এটা তো আপনার ভালো ইনকাম হইতাছে, বা এটাও তো আপনি বিক্রি করতে পারবা।
1: আমি তো ডিমও বিক্রি করি বা হাঁসও বিক্রি করি, তাইলে আমি দেখলাম এখানেও এই টাকাটা ব্লক না করিয়া যদি আমি হাঁসের ক্ষেত্রে ঢুকাই তাইলে ডিমও পাওয়া যাইব, হাঁসও বিক্রি করা যাইব, বাচ্চাইনও বিক্রি করা যাইব, আমার পানির বাতাবরণটাও ঠিক রাখবে, এর কারণে আমি হাঁস করছি।
0: তো আপনার এই যে যৌথ উদ্যোগ, যেমন হাঁস, মুরগি, হ্যাচারি, এই তিনটার যে আপনার সার্কেল হইতাছে, আপনার মাসে একটা মিনিমাম পুরাটা তো আর পাওয়া যায় না, মোটামুটি কত টাকার রোজগার হয় লাভের অংশ?
1: এটা তো
0: এজেটিস বাইরে তো না,
1: পুরো তো আমি বাইরে তো না, ঠিক আছে। কোন কোন মাসে আমরা দেখুন যায় কি শুধুমাত্র 15,000-20,000 টাকা
0: লাভ
1: হয়, কোন মাসও একটু বেশি হয়, কোন মাসও ধরা যায় 7,000 টাকা লাভ হয়। কেন লাগবে যে তিনটা মাস গেছে, এই তিনটা মাসে আমরা প্রচুর লস হয়েছে, বাকি 9টা মাসে কিন্তু এই 3 মাসে একটা বাইরে করতে।
0: তো বাকি 9টা মাসে কত হইছে
1: বাইরে করতে হইব? আমরা তো বাইরে করি, বাইরে যে করতাম আমরা তো একটা সময় লাগে, তো কিছুটা যেমন আগে আমার ছোট একটা ঘর আছিল, এখন আমি বহুত বড় করছি। শুরুবাদ মনে করেন আজকে 1st মাস থেকে আমার এটা শুরু হয়েছে, কিন্তু 1st মাসের মধ্যে আমার এখানে যা করছি আমার হিসাবে আমি অনেকটা করে নিয়েছি।
0: না একদম একদম 5 মাসে এরকম সাকসেস খুব কম লোকেই হয়,
1: কিন্তু এটার ইনকাম যেটা এটা আগামী মাস মনে করেন আজকে 80 মাসে ঢুকছে, কার্তিক মাস থেকে প্রফালি পাওয়া দেখবো আমরা হিসাবে তো 35-40,000, এটা আমার একটা টার্গেট।
0: আর একটা জিনিস হইলো আপনার সামনের সিজনটাও ভালো সিজন,
1: সিজনটা
0: মাংসর লিগাও ভালো,
1: এর কারণেই আগামী মাস থেকে আমরা এটা প্রফালি দেখবো কি করা যায়।
0: একদম,
1: তিনটা মাস আমরা খুব কষ্ট হচ্ছে,
0: কারণ হচ্ছে ব্যবসা মানেই হঠাৎ লাভ হঠাৎ লস,
1: এটা থাকবে,
0: হ্যাঁ থাকতে লাগবে, কিন্তু এটার মাঝখানে যদি হাল ছাড়া যায় তাহলে আপনার কোনোদিনই কোনো ব্যবসাতে দাঁড়ানো যাইত না। তো আপনার সঙ্গে কথা কইয়া খুব ভালো লাগলো, আপনারে অনেক অনেক ধন্যবাদ।
1: আপনারও ধন্যবাদ।

দেখুন, গর্গীয় স্থিতি শুনলেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার। এখন শুনুন লোকসঙ্গীত।

এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন পরীক্ষিত বালা। আকাশ বাণী কৈলাস শহর, এখন শুরু হচ্ছে কিষাণ বাণী। এতে শুনুন কৃষি আলোচনা।

বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন

0: কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা থাকছে, আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: কিষাণবাণী অনুষ্ঠানে আজকে আলোচনার বিষয় হচ্ছে মাটির পরিচর্যা। আর মাটির পরিচর্যা আমরা কিভাবে করব, কখন কি আমাদের করতে হবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত বলার জন্য আমাদের সঙ্গে আজ রয়েছেন শ্রী পরাগ মজুমদার, কৃষি বিশেষজ্ঞ, ICAR লিম্বুছড়া আগরতলা। নমস্কার শ্রী মজুমদার।
2: নমস্কার,
1: আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। যে বিষয়টা আমরা রেখেছি সেটা হচ্ছে মাটির পরিচর্যা। আপনি প্রথমেই কি বলতে চাইবেন?
2: মাটির পরিচর্যা বিষয়টাতে আলোকপাত করার আগে প্রথমে মাটি সম্পর্কে আমরা জানতে হবে মাটি কি। মাটি হচ্ছে প্রকৃতি দ্বারা গঠিত পৃথিবীর উপরিভাগের একটা আস্তরণ, যা কৃষির ভিত্তিভূমি। প্রাকৃতিক উপায়ে 1 ইঞ্চি মাটির স্তর তৈরি হতে কয়েক হাজার বছরের সময় প্রয়োজন, কিন্তু অবহেলার জন্য ওই মাটি নষ্ট হতে মাত্র কয়েক ঘন্টা সময় লাগে। এজন্য ভারতবর্ষে প্রতিটি রাজ্যে মাটি সংরক্ষণের ব্যবস্থা করে এবং প্রয়োজনীয় উপদেশ দিয়ে থাকে। তাই মাটির পরিচর্যা একটি গুরুত্বপূর্ণ টপিক হয়ে এখন দাঁড়িয়েছে।
1: আচ্ছা, এই পরিচর্যা এখন কেন প্রয়োজন হয়ে পড়েছে? একটা মানুষকে এটা বুঝতে পারছে যে মাটির পরিচর্যা প্রয়োজন, মাটির যত্ন প্রয়োজন, হ্যাঁ, মাটিকে কিভাবে খাঁটি রাখা যায় সেটা দেখা প্রয়োজন, কেন এই ব্যাপারটা কেন এসছে?
2: বিশেষত বলতে গেলে মাটির যে পরিচর্যা, ধীরে ধীরে বিভিন্ন এলিমেন্ট যেগুলো অত্যধিক রাসায়নিক সার প্রয়োগ করার ফলে মাটির দূষণ হচ্ছে, মাটির অপচয় হচ্ছে, মাটির গুণাবলী কমে যাচ্ছে। তাই মাটির পরিচর্যা করার জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে এবং মাটির পরিচর্যার সাথে সাথে ফসল কীভাবে ফলানো যায় তার ব্যবস্থা করা হয়েছে। কীভাবে করা হয়, যখন মাটির নমুনা পরীক্ষা করে, বলতে গেলে বিজ্ঞান ভিত্তিকভাবে চাষ করতে হলে কৃষিকে ব্যবসা মনে করে ফসলের ফলন বাড়িয়ে লাভের পরিমাণ বাড়াতে হলে মাটির স্বাস্থ্য ঠিক রাখতে হবে। এজন্য প্রতি জমির মাটির 3-4 বছর অন্তর অন্তর একবার করে পরীক্ষা করানো প্রয়োজন। মাটির পরীক্ষা করে সার প্রয়োগ করলে সুষম সার প্রয়োগ করে সারও অপচয় হবে না, যা চাষের খরচ কমাতেও সহায়তা করে। মাটি শোধন না করার জন্য মাটিতে অম্লত্ব বেড়েছে, জৈব সার প্রয়োগ না করার ফলে মাটিতে জৈব কার্বন কমেছে, সুষম সার প্রয়োগ না করার জন্য মাটিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, জিঙ্ক, বোরন ইত্যাদির মানও কমে গেছে। তাই মাটিতে যথেষ্ট পরিমাণ জৈব সার প্রয়োগ করে মাটির ধনাত্মক আয়ন বিনিময় ক্ষমতা, জল ধারণ ক্ষমতা, ক্লে হিউমাস কমপ্লেক্স তৈরি, মাটির উর্বরতা বাড়ানোর সুষম সার প্রয়োগ করে উদ্ভিদের খাদ্যগুলির ভাণ্ডারও পরিপূর্ণ করা হচ্ছে। তারপর করা হচ্ছে মাটি শোধন। কি হয়, হালকা মাটিতে বৃষ্টিপাতের ফলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম মাটি ধুয়ে যায়, যার ফলে মাটি অম্ল হয়। মাটি অম্লত্ব কমাতে খারিফ মরশুমের আগে সুযোগ বুঝে মাটিতে ভালোভাবে মিশিয়ে দিলে যথেষ্ট পরিমাণে জল দিয়ে 2-3 সপ্তাহ ফেলে রাখলে মাটির বিভিন্ন প্রক্রিয়া অম্লত্ব অনুযায়ী সমস্ত ভালোভাবে গুছানো যায়। তাই পুরো মাত্রার চুন একবারে না দিয়ে 2-3 বৎসর পরে প্রয়োগ করলে মাটির অম্লত্ব কমবে এবং মাটির গুণগত মান ভালো হবে। মাটিতে চুন সাধারণত 500 কেজি পার হেক্টর হিসাবে চুন জাতীয় দ্রব্য, যেটাকে লাইম বলে হয়, তা যেটা কি সয়েল অ্যামেন্ডমেন্টস যাকে বলে, মানে সংশোধনী বাংলাতে বলতে গেলে, সেই চুন জাতীয় দ্রব্য যদি 500 কেজি পার হেক্টরে দেওয়া হয় সেই অম্লত্বটা কমে যাবে। তাছাড়া মাটিতে জৈব সার প্রয়োগ করে, বহু কৃষক মাটিতে জৈব প্রয়োগ করেন না, যারা জৈব সার প্রয়োগ করছেন তারা জৈব সারের মান ভালো নয় বা জমিতে পরিমাণ মতো জৈব সার প্রয়োগ করছেন না। তাই মাটির মান নিয়ন্ত্রণে মাটিতে জৈব কার্বনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জৈব কার্বনের সংকটময় পরিমাণ নির্ণয় করে ওই মতে জৈব কার্বনের মাত্রা বজায় রাখা সহজ ব্যাপার নয়, কারণ জৈব কার্বন প্রতিনিয়ত জীবাণু, সূর্যের তাপ ইত্যাদি দ্বারা ক্ষয় হয়। তৎসঙ্গে মাটির ধর্ম, উর্বরতা ও স্থিতিশীল কৃষি মাটিতে জৈব কার্বনের উপর নির্ভর করে। এজন্য মাটিতে জৈব কার্বন পর্যাপ্ত পরিমাণে থাকা ও বৃদ্ধি করা বাঞ্ছনীয়। মাটিতে জৈব কার্বনের সাম্যাবস্থার মাত্রা, মাটিতে জৈব কার্বনের পরিমাণ, মাটির প্রকৃতি, শস্য পর্যায়ে তাপমাত্রা, সার প্রয়োগ ও জলবায়ুর উপর নির্ভরশীল। এজন্য মাটি অনুযায়ী প্রতি ফসলে পরিমাণ মতো ভালো মানের জৈব সার প্রয়োগ করা বা জমিতে সবুজ সার বা এজোলা উৎপন্ন করে জৈব সার তৈরি করা ভালো।
1: একদম, যেটা আপনি বলছিলেন যে সুষম সার ব্যবহার করা, আমাদের খাবারের বেলায় যেমন ডাক্তারবাবুরা বলে থাকেন যে সুষম খাবার খেতে হবে, মানে খাবারের মধ্যে ডিম থাকতে হবে, মাছ থাকতে হবে, মাংসও থাকতে হবে, নিরামিষ থাকতে হবে, মানে সবজি থাকতে হবে, সব ধরনের খাদ্য সম পরিমাণে আমাদের খেতে হবে, যাতে আমরা একটা ব্যালেন্স ডায়েট বলি সেটা।

0: পাই। একই কথা মাটির ক্ষেত্রেও প্রযোজ্য, মানে সুষম আমাদের খাবার সেটার বেলায় সুষম, ওটাও তো খাবারই, সুষম সার, সারটা তো খাবারই। তো সুষম সার বলতে আপনি ঠিক কি বোঝাতে চান?
1: সুষম সার বলতে বোঝাচ্ছে যেই সারগুলিতে পরিমাণ মতো নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং অন্য গৌণ খাদ্য বা মুখ্য খাদ্য উপাদানগুলি সঠিক মাত্রায় থাকে, সেটাকে সুষম সার বলে।
0: আচ্ছা, জমির স্বাস্থ্য বা জমির মাটি ভালো না খারাপ তা সহজভাবে একজন কৃষক কিভাবে বুঝবেন?
1: যখন দেখবে শরীর ফসলে কোনো রূপ মাটিজনিত কোনো রূপ সমস্যা দেখা দিয়েছে বা মাটিতে সেই মাটিতে ভালো ফসল উৎপন্ন হচ্ছে না, তখনই কৃষকরা হয়তো বা ডাউট করবে বা সন্দেহ করবে, হয়তো বা মাটি কোনো মাটিতে সেই পরিমাণ ভালো উর্বর জমি না। তখনই কৃষি বিশেষজ্ঞদের কাছে যদি মাটি নিয়ে মাটির নমুনা পরীক্ষা করা হয়, তা থেকে জানতে পারবে যে ওই মাটি কি আসলে উর্বর না অনুর্বর।
0: আচ্ছা, আপনি যে সুষম সারের কথা বলছিলেন, সবসময় যদি সুষম সার সবাই প্রয়োগ করেন তাহলে কি মাটির যে উর্বরতা সেটা ঠিক থাকবে?
1: একদম, যেমন বিশেষত শীতকালীন ফসলে বিশেষ করে আলু, গম, শাকসবজি বা তৈলবীজ বা ডালশস্য ইত্যাদি ফসল চাষ করার জন্য আগে মাটিতে জৈব সার প্রয়োগ করলে বা সুষম সার প্রয়োগ করলে মাটির ঝুরঝুরে হয়, মজবুত হয়, যার ফলে মাটিতে জল ধারণ ক্ষমতা, বায়ু চলাচল ক্ষমতা ভালো হয়, শিকড়ের বৃদ্ধি ভালো হয়, ফসলের ফলনও বাড়ে।
0: আপনি মাটি পরীক্ষা করার কথা বললেন, এর গুরুত্বের কথা বললেন, এটা করানো উচিত সেটা বললেন, মাটির উর্বরতা এতে ঠিক থাকবে এটাও বললেন, তো মাটির উর্বরতা কমে যাওয়ার কারণটা কি?
1: মাটির উর্বরতা কমে যাওয়ার কারণ যেমন বললাম, যে মাটিতে হালকা বৃষ্টিপাত হয় অনেক সময় ওই ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম বা অ্যালুমিনিয়াম, সালফার, যে বিভিন্ন মৌলগুলি যেগুলি আম্লিক বা ক্ষারীয় করতে থাকে তা ধুয়ে যায়, বা অপর্যাপ্ত সার প্রয়োগ করার ফলে ইমোবিলাইজেশন বলে, যেগুলি নাকি উদ্ভিদ গ্রহণযোগ্য করতে পারে না, মাটিতে থাকা সত্ত্বেও সেগুলি আবদ্ধ অবস্থায় থাকে। সাধারণত অম্ল মাটিতে ফসফরাস আবদ্ধ অবস্থায় থাকে, তাই সেই মাটিতে যদি ফসফেট সলিউবলাইজিং ব্যাকটেরিয়া বা ফসফরাস জাতীয় জীবাণু সার প্রয়োগ করা হয় তাতে ফসফরাসটা মুক্ত হয়। তাছাড়া জৈব সার বহুদিন পরে পচে সেই জৈব সার থেকে যে অম্ল সৃষ্টি হয় তাও ফসফরাসকে মুক্ত করতে সাহায্য করে।
0: আচ্ছা, মাটির পিএইচ এর গুরুত্বটা যদি একটু বুঝিয়ে বলেন।
1: মাটির পিএইচ হচ্ছে বৈজ্ঞানিকভাবে বলতে গেলে এটাকে বলা হয় নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন, মানে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, মানে ওই পিএইচটা হচ্ছে যে কোনো মাটিতে পিএইচ হচ্ছে সেই মাটিটা কি আম্লীয় না ক্ষারীয় না নিরপেক্ষ। যদি আমরা পিএইচ মিটার, বিজ্ঞানসম্মতভাবে বলে পিএইচ মিটার দিয়ে যদি আমরা পিএইচ মাপি, সেটা যদি শূন্য থেকে সাতের ঘরে থাকে সেটা আম্লিক হয়, এবং সাত থেকে চোদ্দোর ঘরে থাকলে সেটা হয় ক্ষারীয়, বা আর মিডেলে থাকলে, সাথে থাকলে হয় সেটা নিরপেক্ষ। তো আম্লিক মাটিতে বিভিন্ন ফসল ভালো হয়, তৎসঙ্গে ক্ষারীয় মাটিতে ভালো বিভিন্ন শস্য ভালো হয়, কিন্তু কোনোটাই অপর্যাপ্ত পরিমাণে ভালো নয়, সেটাই বলতে বোঝাচ্ছে।
0: আচ্ছা, ফসল পর্যায়ক্রম বা ক্রপ রোটেশন যেটা রয়েছে, হ্যাঁ, মাটির উর্বরতা বজায় রাখার জন্যে বা মাটির স্বাস্থ্য বজায় রাখার জন্যে এটা কতটা প্রয়োজন বা কতটা উপকারী?
1: অ্যাকচুয়ালি একই জমিতে যদি বারবার ক্রপ রোটেশন, যেটা বললেন, একই জমিতে এক ধরনের ফসল প্রয়োগ করার ফলে বিভিন্ন খাদ্য উপাদানের ঘাটতি দেখা যেতে পারে। যেমন সিম্বগোত্রীয় যে উদ্ভিদগুলি চাষ করা হয়, যদি একই জমিতে চাষ করার ফলে সেই নিউট্রিয়েন্টগুলো বেশি পরিমাণে গ্রহণযোগ্য হয়ে পড়ে, তাহলে মাটিতে সেই নিউট্রিয়েন্টগুলির অভাব দেখা যায়। তাই একই জমিতে যদি শস্য পর্যায়ে বা ক্রপ রোটেশন করা হয়, তাহলে নিউট্রিয়েন্টগুলির পরিমাণ ঠিক থাকে এবং মাটির উর্বরতা শক্তিও ঠিক থাকে, এবং সেই সঙ্গে সিম্বগোত্রীয় উদ্ভিদও লাগিয়ে, ফসল লাগিয়ে মাটিতে উর্বরতা এবং যে ব্যালেন্স যে ফার্টিলাইজার থাকে সেটা, মানে ব্যালেন্স যে নিউট্রিয়েন্ট থাকে সেটা বজায় রাখা যায়।
0: আচ্ছা, মাটির এই যে জৈব পদার্থ বা অর্গানিক ম্যাটার, এটাকে বাড়ানোর জন্য কৃষকদের কি কি করা প্রয়োজন?
1: কৃষকদের প্রথমে আমাদের জানতে হবে কৃষকদের মাটি সম্পর্কে, মাটিটা পরীক্ষা করতে হবে, তারপর সেই অনুসারে জৈব সারের জৈব কার্বনের মাত্রা জেনে জৈব সার প্রয়োগ করতে হবে, এবং নাইট্রোজেন ঘটিত সার স্প্লিট ডোজে দিতে হবে, মানে বিভক্ত করে, মানে প্রথমে টপ ড্রেসিং তো দেওয়া হবে, মানে চাপান সার যেটাকে বলে, চাপান সার বা টপ ড্রেসিং, তৎসঙ্গে তিন ভাগে বিভক্ত করে, স্প্লিট করে নাইট্রোজেন ঘটিত সার

0: দিতে হবে, এবং সুসংহত নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সেইভাবে দিতে হবে।
1: আচ্ছা, আমরা জানি আমাদের এই রাজ্যের জমি ম্যাক্সিমাম আপনার ঢালু থাকে, বা জলের সঙ্গে যে মাটির যে উপাদানগুলো থাকে মাটির ওপরে সেগুলো চলে যায়, হ্যাঁ, যার জন্য আমাদের মাটিটা একটু তাড়াতাড়ি নষ্ট হয়। তো সেক্ষেত্রে আপনার এই যে মাটি ক্ষয় বা ভূমি ক্ষয়, সেটাকে আমরা কীভাবে প্রতিরোধ করব?
0: সাধারণত ত্রিপুরার আগরতলা অঞ্চল বাদ দিলে বেশিরভাগ জায়গায় উত্তর ত্রিপুরা বা ধলাই ত্রিপুরা হিলি এরিয়া, তো সেই সব জমিতে কন্ট্রোল কাল্টিভেশন বলে একটা টপিক আছে, মানে টিলা জমিতে কিভাবে মাটিটাকে ক্ষয় থেকে বাঁচানো যায়। সো ধাপ কেটে কেটে যদি টেরেস কেটে কেটে আমরা যদি সেই জমিতে চাষ করি, তো মাটির ক্ষয়ও কম হবে এবং ফসল উৎপাদনও বাড়ানো যাবে।
1: আচ্ছা, কৃষি জমিতে অবশিষ্ট ফসলের অংশ বা ক্রপ রেসিডিও যেটা রয়েছে সেটা পুড়িয়ে না দিয়ে কিভাবে কাজে লাগানো সম্ভব?
0: সেই রেসিডিওগুলিকে যদি দুইভাবে করা যায়, একটা সবুজ সার, মানে গ্রিন ম্যানিউরিং যেটাকে বলে, বা ইনসিটু, গ্রিন ম্যানিউরিং ইনসিটু এবং গ্রিন ম্যানিউরিং এক্সিটু বলে, মানে যেই অবশিষ্ট গাছের অংশ থাকে সেগুলিকে পচিয়ে জৈব সার বানিয়ে সেগুলিকে পুনরায় আমরা কম্পোস্ট হিসাবে বা জৈব সার হিসাবে ব্যবহার করলে সেটার আরও ভালো ব্যবহার করা যেতে পারে।
1: আচ্ছা, আমাদের সময় কমে আসছে, যেটা এবারে জানতে চাইবো আপনার কাছে, বর্ষাকাল আমাদের প্রায় শেষের দিকে, শরৎকাল চলছে যদিও, হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে বর্ষা এখনো বিদায় নেয়নি, হয়তো নিয়ে নেবে কিছুদিনের মধ্যেই। তো যে বর্ষা পরবর্তী সময় বা বৃষ্টিপাতের পরে জমির যে মাটি, সেই মাটি পরিচর্যায় কৃষকদের কী কী করণীয় রয়েছে?
0: সাধারণত বর্ষাকালীন এখন তো রবি শস্য এসে গেছে, তাই সয়েল স্টেরিলাইজেশন, মানে সয়েলটাকে শোধন করতে হবে, মাটিকে শোধন করতে হবে, যাতে করে মাটির অম্লত্ব, জৈব কার্বনের মাত্রা এবং বিভিন্ন নিউট্রিয়েন্ট যেগুলি থাকে, এবং অতিরিক্ত বর্ষার ফলে মাটির জল ধারণ ক্ষমতা, যেগুলি পোর স্পেস থাকে, সেগুলি মোটামুটি ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি ভালো অবস্থায় থাকে। কিন্তু শীতকালীন সময়ে জলের মাত্রা কমে যায়, কৃষি জমিতে জলের মাত্রা কমে যেতে থাকে, সেই সময়ে যদি আমরা ইরিগেশন স্কিডুলিং করে নিই, মানে আগে থেকেই জলসেচের ব্যবস্থা করে রাখি বা আবহাওয়ার পূর্বাভাস, সব ওয়েদার ফরকাস্টিং করে রাখি, তাহলে সেই সময় ফসল উপযোগী, মানে জমি উপযোগী ফসল চুজ করতে আমাদের সাহায্য হবে।
1: আচ্ছা, একেবারে শেষ প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে ছোট এবং প্রান্তিক কৃষকদের আপনি কি পরামর্শ দেবেন, খুব কম খরচে তারা কিভাবে মাটির পরিচর্যা করবেন?
0: সাধারণত মাটি সংশোধনী বলতে আমাদের মাটি অম্ল, তাই সংশোধনী বলতে একটাই উপদেশ দিতে পারি যে চুন জাতীয় দ্রব্য ব্যবহার করতেই হবে, কারণ অতিরিক্ত অম্ল মাটিতে ফসল চাষ ভালো হয় না। তো চুন জাতীয় দ্রব্য যদি 500 কেজি পার হেক্টর এই হিসাবে দেওয়া হয়, তাহলে মাটি সংশোধনী করা যায়। তাছাড়া গোবর সার এবং জৈব সার প্রয়োগ করে সুষম কৃষি ব্যবস্থাপনা করা যেতে পারে।
1: গোবর সারের সঙ্গে আমরা যে আবর্জনা পচিয়ে যে সারটা তৈরি করি, অর্থাৎ সবুজ সার, সেটাও তো প্রয়োগ করা যেতে পারে, এবং সেটা আমরা নিজেরাই তৈরি করতে পারি জমিতে। কিভাবে করবেন? এটাকে গর্ত করে তারপরে এটাকে পচাবেন?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গর্ত করে পচিয়ে সেটাকে যে অবশিষ্ট অংশ থাকে সেগুলিকে রেখে দিলে সেইভাবে জৈব সার উৎপন্ন করতে পারা যায়।
1: একেবারে, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় শেষ, তাই মাটির পরিচর্যা এই বিষয়ে আলোচনাটা আমরা এখানটা শেষ করছি। আবারও আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। কৃষক বন্ধুরা, এতক্ষণ মাটির পরিচর্যা এই প্রসঙ্গে আমরা একটি আলোচনা শুনছিলাম, এতে অংশগ্রহণ করলেন কৃষি বিশেষজ্ঞ ICAR লিম্বুছড়া শ্রী পরাগ মজুমদার।

শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি কিষাণ বাণী অনুষ্ঠানে। কৃষকের জীবনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক অত্যন্ত গভীর। বৃষ্টি হলে কৃষকের মুখে হাসি ফুটে ওঠে, রোদ হলে ফসল বেড়ে ওঠে, আর ভালো ফলন হলে সংসারে আসে স্বস্তি। কিন্তু এই কৃষি জীবনেই রয়েছে অনিশ্চয়তা। কখনো অতিবৃষ্টি, কখনো খরা, কখনো ঝড়, শিলাবৃষ্টি, বন্যা, রোগ পোকার আক্রমণ, প্রকৃতির সামান্য পরিবর্তনই নষ্ট হয়ে যেতে পারে কৃষকের সারা বছরের পরিশ্রম। তাহলে প্রশ্ন হল, ফসল নষ্ট হলে কৃষক কী করবেন, ক্ষতির বোঝা বইবেন কীভাবে?

সামলাবেন কিভাবে? এই প্রশ্নেরই একটি গুরুত্বপূর্ণ উত্তর হল প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, অর্থাৎ PMFBY। আজকের এই অনুষ্ঠানে আমরা জানব প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কি, কারা এ বীমার সুবিধা পেতে পারেন, কত প্রিমিয়াম দিতে হয়, কি ধরনের ক্ষতি এই প্রকল্পের আওতায় আসে এবং ফসলের ক্ষতি হলে কৃষকের কি কি করণীয় থাকে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হল কৃষকদের জন্য একটি ফসল বীমা প্রকল্প। এর মূল উদ্দেশ্য হলো

0: কৃষকের পুরো বছরের পরিশ্রম যেন এক মুহূর্তে অর্থনৈতিক বিপর্যয়ে পরিণত না হয় সে লক্ষ্যেই ফসল বীমার ব্যবস্থা। এই প্রকল্পের মাধ্যমে কৃষক নির্দিষ্ট প্রিমিয়াম প্রদান করে নিজের ফসল বীমার আওতায় আনতে পারেন। পরে বীমাকৃত ফসল নির্দিষ্ট ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্ত হলে প্রকল্পের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ ফসল বীমা হল কৃষকের জন্য এক ধরনের আর্থিক সুরক্ষা কবচ। একজন কৃষক বীজ কেনেন, জমি প্রস্তুত করেন, সার ও কীটনাশক ব্যবহার করেন, শ্রম দেন এবং সারা মরশুম ধরে ফসলের পরিচর্যা করেন। কিন্তু ফসল ঘরে তোলার ঠিক আগেই যদি ঝড়ে ফসল নষ্ট হয়ে যায়, যদি অতিবৃষ্টিতে জমি জলে ডুবে যায়, যদি খরার কারণে ফসল শুকিয়ে যায় অথবা রোগ পোকার আক্রমণে ফসল ব্যাপকভাবে কমে যায়, এ ধরনের পরিস্থিতিতে কৃষকের আর্থিক ক্ষতি হয়। অনেক সময় কৃষককে নতুন করে চাষ করার জন্য ঋণ নিতে হয়। সংসারের খরচ, সন্তানের পড়াশোনা এবং পরবর্তী মরশুমের চাষ সবকিছুই অনিশ্চিত হয়ে পড়ে। ফসল বীমা এই আর্থিক ঝুঁকি কমাতে সাহায্য করে। তাই কৃষকদের কাছে বার্তা হলো, শুধু চাষ করলেই হবে না, চাষের ঝুঁকি সম্পর্কেও সচেতন হতে হবে। সঠিক সময়ে ফসল বীমা করা সেই সচেতনতারই একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় বিজ্ঞাপিত এলাকা এবং বিজ্ঞাপিত ফসলের ক্ষেত্রে কৃষকরা অংশ নিতে পারেন। ঋণ গ্রহীতা কৃষক এবং ঋণ না নেওয়া কৃষক উভয়ের জন্যই প্রকল্পের নিয়ম অনুযায়ী সুযোগ থাকতে পারে। তবে কোন ফসল কোন এলাকা এবং কোন মরশুমে প্রকল্পটি কার্যকর হবে তা সংশ্লিষ্ট সরকারি বিজ্ঞপ্তির ওপরই নির্ভর করে। তাই কৃষকদের নিজেদের এলাকার কৃষি দপ্তর, ব্যাংক, কমন সার্ভিস সেন্টার বা সরকারি ফসল বীমা পোর্টালের মাধ্যমে তথ্য যাচাই করা উচিত। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় সাধারণত খাদ্যশস্য, শস্য, ডাল, তৈলবীজ এবং নির্দিষ্ট বার্ষিক বাণিজ্যিক ও উদ্যান পালন ফসল অন্তর্ভুক্ত হতে পারে। তবে সব ফসল এবং সব এলাকা একইভাবে বীমার আওতায় থাকে না। সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট মরশুমের জন্য কোন ফসল বীমাযোগ্য তা জানানো হয়। তাই কৃষকদের উচিত নিজের ফসল বীমাযোগ্য কিনা তা আগে জেনে নেয়া। এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল কৃষকের প্রিমিয়ামের অংশ সীমিত রাখা। সরকারি তথ্য অনুযায়ী সাধারণভাবে খরিফ মরশুমে খাদ্যশস্য ও তৈলবীজের ক্ষেত্রে কৃষকের সর্বোচ্চ প্রিমিয়াম 2%, রবি মরশুমের খাদ্যশস্য ও তৈলবীজের ক্ষেত্রে 1.5%, বার্ষিক বাণিজ্যিক ও উদ্যান পালনের ফসলের ক্ষেত্রে 5% পর্যন্ত হতে পারে। বাকি প্রিমিয়ামের একটি বড় অংশ সরকারি ভর্তুকির মাধ্যমে বহন করা হয় প্রকল্পের নির্ধারিত নিয়ম অনুযায়ী।
1: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা।

সুবিধা গ্রহণ করুন। কিষাণ ক্রেডিট কার্ড, কৃষকের শক্তি, সমৃদ্ধ কৃষি, বিকশিত ভারত। কিষাণ ক্রেডিট কার্ড কৃষকের উন্নয়নে এক নির্ভরযোগ্য সহযাত্রী।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন লালন গীতি, আকাশবাণী গোলা শহর। এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুর অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশনী আগরতলা যতন সাঞ্জ জোরানি বেলায় বেলায় খা কাহামিয়া ফারি চেঙ্গ তিনি হনি কবরক পান্ডা পান্ডানি পুজো ন খাই টংনাই যত লোকরকন অসামতাইনি বেলায় বেলায় খা কাহামিয়া ফারো তিনি খানার জাগনাই হাবানিকক হাবানিকক খানার জাগনাই প্রিভেনশন এন্ড কেয়ার অফ বার্ড ফ্লু অমনার গরি কগলাম সাউই খানার নাই ডক্টর কনিকা কলই
1: ডক্টর কলিতা কলিয়ান মুখ্যমন্ত্রী।

0: nong bar nai hano expose ngi tong sinai bile nong bar rono open
1: guri wi tong sinai
0: open ngi tong nai ngi barong di alka ko siro panwari thang tong ngi mandi yo shial panwari mano u ko red ko sinjorok ko bejirok abro wari alka jaga rong ni te ka jaga butlang ngi mam bile jate ama hi ngi na tai abun bagi hakot ma kuru
1: ma phom ta ngi ngi apot dung su ka
0: abo ke abun abo ekdam niyomo se tong ma khlai ne ko je hakor bo hai na hakor khuri ma ba shimi nya te rom di 300 ta nung tok phom na ni ni ke company no 2 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, 2 foot, অবো পাঁচ বছর নিবাগে কোম্পানি ন পাঁচ বছর নিবাগে আবু তাই মা খুলে
1: গিয়ে
0: আসুক আ জাগাবো অনেক টং থাই যা থাই নিশাই হাসাল কাহাম
1: বাপলো নভানি বিশিং তিন মান ফো এখানে তরুণী বিশিং তিন বই বই হাইকে ইংমান
0: চিনি হাসতেনি ত্রিপুরানি তিন দিকে নো বাংলাদেশ প্রায় 800 কিলোমিটার নিশাই পানো বেশি বাংলাদেশ চিনি মানে বর্ডার পঙ্গুতা তাই ইন্ডিয়া নি শুধুমাত্র একদিকে সীমিত সৌভাই নাংলাই যাক কিন্তু বাংলাদেশ ও বেবাক জেলা নসে বার্ড ফ্লু বাই এফেক্টেড কিন্তু যেমন সালাইমানি বার্ড ফ্লু তো নগরতে বিফাই মানো তাই আলকা তগ্রব বিরুতু বিফাই মানো অত ওকো বার্ড ফ্লু নতা কিন্তু বাংলাদেশ নি সীমি আলকা দেশ নি বুঝি আরো ফাই বলে পড়ে যায় বাকি যেমন সিপাই জলা রকো ফাইও আলকা কেবল মাত্রই ও মাসিং সময় রগো ফাইও তাছা তো ফাইনে রক যেমন হাকে মানি মানে ভাইকে আবু নাই মানু কিন্তু নখা সাকাতে যে টক বেড়ে তো ফাইমানি আর টক রং তোলে মানে তা ফাইতে ইয়ং তাই তা ফাইদে বাউন্ডারি রে রে আবলে আবু ন যত নিচি নিবাগে কে কিরমে সিংসাঙ্গে তো তা যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দো সোডিয়াম হাইপোক্লোরাইট দো আ বাহিরক বাই কাহামকে মা সুগ্রাই সুজানা নাই সুজামানি পড়ব হর একদম ফ্লেম বাই আপনো পুরা একদম মানে হাংনা নাই দা পুরা একদম
1: পরিষ্কার
0: নাই ও আবাই সুজামানি পরে হর বাই খেলাইমানি পরে কেন গানা গানা থেকে জুনাস সিনেমার বাই নাই আর টক নগ হেনকে তাই ও টক যে ইউজ খেলাইমানি আগে আর টক নিবাগে যে ওয়াটার আর ফিদার বর্মসার জানে মানে রকরে দিয়া আবার নব কাহামাকে ডিসইনফেক্টেন্ট সলিউশন চুপগিনার গই হেনকে আপন পরে ছাতুম কাহামকে ফ্রানাই তাই সে ইউজ খেলাইনি হাইয়াকে যদি ন ক্ষমতা তো হাঙ্কে তো পুরা সগি নষ্ট খেলাই দিবে না যদি নিচিং বিল্ডিং বেস তাবুক ফার্ম রাখলে খেলাই যাবো আবার তো কাহামকে সুসাই আকো আকো চুনা রং রুই কোনো ডিসইনফেক্টেন্ট সলিউশন বাই সুই কেন উমু হেঙ্কে তাই ও যে ত্বক রঙি যে অর্ধেক সাজাক আদার আদার রক্ত মানে রেশন বস্তা যে গেবাং নথং আবার পুরা বেবাং সঙ্গে রাখি নাই হেঙ্কে ও ত্বক রঙনি যে ত্বক ত্বকি মানে জায়গা এই আবার রঙবো কাহামকে সগুই তাছাড়া ডিসইনফেক্টেন্ট রুই পরিষ্কার খাইমা খাইনে হেঙ্কে ও যে যে জায়গাও ত্বক বার্ড ফ্লু আছে জাখা আর ত্বক নগ কোম্পানি নো তিন মাস জরাতেই তাই ত্বক হাবরিয়াকে তনা নামাই তা মিনিমাম তিন মাস সাঙ্গে হিমালে ও তখি ও তখি রগ প্রায় 21 দিন নিশাই পানো বেশি ও জীবাণু যে জীবাণুকে থাঙ্গা ওই মানে
1: আর যে বিথি রিমা বাই আর জীবাণু থইয়া পানো মানে তা

0: বিথি রেখা তো থাকে কিন্তু বাইচান্স বেশি কোন জায়গায় কালাইটা খেলে জায়গা বিথি নাঙি লিয়া হেরো বঙ্গে মানো গাবো পুরা একদম কনফার্ম না বাকিটা মানে ওয়াইসা নি যে লস মানে আমার তো কম ইয়াবলে গেতে ওয়াইসা তা যাতে লস হয় না তাই আমার বাকি কম মানে নো তিন মাস কোনো গ্যাপ মাত্রায় নেই আবনে পরে কতাল দানা খেয়ে দেয় মাংখা
1: গাইছে ও তারা রোগনি তগক তো শুনলু বাসে বাসে হানে ফ্লাটে থুই থাকে গাই বা তিনি আলা চামানি নাই
0: ভাইরাস নোক আবুকি থই থাকবাই কে থই থাকবা নিজে আবু নোনাবলে কুফুর কুফুর খিউই গন্দার কয়রা সবই থই থাকবে আবুকে আবুকে ভাইরাস নিল গাবনি বাকে ভ্যাকসিন তো ভ্যাকসিন ও পইলা তক নগো পইলা নি সপ্তাহ কাছে আবার পরে একুশ দিন আবার হাইকে রুই ভ্যাকসিন রেখা হেঁকে নিউক্যাস্টল ডিজিজ নিছে একা গে মানু তার কিন্তু বার্ড ফ্লু নিহে তাবু ফানো ভ্যাকসিন নিন ফানো চিনি দেশ বা চিনি হাসতে ও হেঁকে জঙ্গা ভ্যাকসিন ইউজ খাইমাইয়া খু বা মানে ভ্যাকসিন রেখেন যে
1: এমনিতে
0: থই থাকবানো মানে তো হামিয়া নকলাই কিন্তু রোগ যে মানজা মানে আবু যে সিক্রেশন বা বিও বিখি তৈ বিনা কমতে তৈ আমি সলো গার্ড ফ্লু এমনিতে যদি সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস আধা ঘন্টা সঙ্গে অজীবনে থই থাকব সংজাক মশা খাঙ্কে কাহামকে কমন কে সংজাক মশা খাঙ্কে মানজা গিয়াটা তাই তুই কুটুমানি বাকিনুস হ্যাঁ হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস নাঙু টেম্পারেচার হ্যাঁ সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস সঙ্গে থই অজীবনু আর যদি তো রোগ মানজা খানি সাইমাঙ্কাব গ্লাভস রক থবই বুকুং নুথুবই মকল নুথুবই আর হাইকেসে আর তক ন যেকোনো সময় মানজাকে মানো রোগ তো সাবই ফাইয়া তাই সব এমন ভাইরাস ও জীবাণু মাখে কিরমে সিংসা আমন বাঙে কাহামকে সাফ সুতরা কে তনই টক টক নক আলকাকে তনই আমরা কাহামকে সব সময় ন পরিষ্কার কে তনই নক বিশিং নগ যেন তংমানি বরক তংমানি নগ টক রং হাবিয়াকে আমা হেরক তনই মাখে কাহাম
1: ইংকাই মানজাকে নি সিকাংসেন ডিসপেন্সারি রাগ থাঙ্গই জুয়াজু খলাই দেমান
0: বার্ড ফ্লু নি কাহে তামো পাইখানে মাল মাতানি বরক রং থাকি কালিং হতাশে কালিং খাই তাই ও যে গ্লাভস রক আবার বরং সাপ্লাই মানাই
1: দাঁড়িয়ে
0: বার্ড ফ্লু নি লগি থাকিং যেমন রানীখেত ডিজিজ নি কব ফাইকাবা রানীখেত ডিজিজ তাই কাছে তঙ আইবিডি ইনফেকশিয়াস বার্সাল ডিজিজ আবার যেন ভ্যাকসিন মানথবো টিকা সেকাংবাড়িয়া ন মাল মাতানি যে মাল মাতাবে দিনে যে দপ্তর বরক রক বরক বাই যে ডিসপেন্সারি রক আসু নাই বা ডাক্তার তঙ ডাক্তার ডাক্তার বাই মালাই কাহাম কে সাইমানই টক টংকাহিনকে টক রেনানি শেকাং ফার্ম রকলাইনি গাবন শেকাং ভ্যাকসিন বাই বাইকে রাই বা ক্রিমিনি বিথি বুফুগো প্রচার নাই আবরং কাহামকে সাইমানই আবুনি পরে চেংনানি নাংনাই আর টংকাহাঙ্কা টক টঙইব ভ্যাকসিন সব সময় না রই টানা নাংলাই আর টক তৈনি বাকি যে টক জং রিলাই মানে আবরং বছর ওয়াইসা ইনজেকশন টিকা রিমাংখে চাও আর পুইলা বাবাই টক সারং হুঙ্কে তো মকলো এবা বুকুং ড্রপ ড্রপ খে টিকা রো আবো নিজে নু রইমানো তবে খে মাল মানে ডাক্তার নি সাহায্য বাই বা তাই আলগা হামক্রাই বেদে নিজে বড় বড় বাই কক সালাই নিয়ম নীতি কাহামকে সাইমানই

খুলুম কা।

zra, toma koda go. Unokla tabiran.

0: 我说那个怎么着？
1: 我把你你不拉皮，谁能等？Sampai berbuat-buat sunai kelai

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রামীণ মহিলাদের আরও বেশি আর্থিক ক্ষমতায়নের আহ্বান জানিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আজ জাতীয় সরস মেলা 2026-এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সদ্য সমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন। এর আগে লাদাখে 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের ক্ষেত্রে পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তরুণদের ব্যবহারিক দক্ষতা বাড়ানোর পরামর্শ দিলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। এসআইআরে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংঘটিত পদযাত্রার ঘটনাকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনের মামলায় রাহুল গান্ধী সহ অন্য নেতাদের নোটিশ সুপ্রিম কোর্টের। রাহুল গান্ধীর আবেদনের প্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ বাকি দুই নির্বাচন কমিশনারের জবাব তলব। পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে 34 জন পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু। ভারতের কুস্তিগির বিশ্বজিৎ রামচন্দ্র মোড়ে অনূর্ধ্ব-23 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের 55 কেজি গ্রেকোরোমান বিভাগে রূপ পেয়ে ইতিহাস গড়েছেন। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রামীণ মহিলাদের আরও বেশি আর্থিক ক্ষমতায়নের আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে জাতি গঠনে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় জাতীয় সরস মেলা 2026-এর উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত নারীরা ক্রমশ স্বাবলম্বী হয়ে উঠছেন। তাদের পরিবার, গ্রামীণ অর্থনীতি ও জাতীয় উন্নয়নে তারা উল্লেখযোগ্য অবদান রাখছেন। তিনি বলেন, এই স্বনির্ভর গোষ্ঠীগুলি কৃষি, পশুপালন ও ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে মহিলাদের জন্য জীবিকার সুযোগ সৃষ্টি করেছে।
1: মহিলায় পিছিয়ে রয়ে যাতে আর্থিক রূপ সে কেবল পরিবার কা দেখভাল, পরিবার কা সহযোগ হি করতে থে, ছোট ছোট চিজো কে লিয়ে দূসরোঁ কে উপর নির্ভর করতে থে। লেকিন আজ ও আত্মনির্ভর বন গে, কেবল আত্মনির্ভর নেই দূসরোঁ কা ভি ও সহারা দেনে ওয়ালে বন গে। এ কেবল উনকে ইনকম নেই হ্যায়, দেশ কা আর্থিক সমৃদ্ধি, দেশ কা মহিলাঙ্ক বিকাশ ভি এ সমাহিত হে।
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, বৈজ্ঞানিক গবেষণা এবং আধুনিক স্বাস্থ্য পরিষেবার সঙ্গে দায়িত্বশীল সমন্বয়ের মাধ্যমে আয়ুর্বেদকে আরও শক্তিশালী করে তুলতে হবে। নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ আন্তর্জাতিক সম্মেলন কৌমারাকান 2026-এ উপরাষ্ট্রপতি বলেন, স্বাস্থ্য পরিষেবার ভবিষ্যৎ নিহিত রয়েছে পারস্পরিক সহযোগিতা এবং রোগীর নিরাপত্তার ওপর। শিশু স্বাস্থ্যকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত বলেও তিনি অভিযোগ।

0: ব্যক্ত করেন। অনুষ্ঠানে নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মহর্ষি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে এদিন একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। উপরাষ্ট্রপতি আগামীকাল কারওয়ারের আইএনএস কদম্ব নৌঘাটিতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজ সমর্থক জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এটি ভারতীয় নৌবাহিনীর প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বহুমুখী জাহাজ, যা আনুষ্ঠানিকভাবে বাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এবারের এশিয়ান গেমস ভারতের জন্য অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে দেশের খেলোয়াড়দের অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন তিনি। আজ নতুন দিল্লিতে সদ্য সমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় মিলিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ত্রিবর্ণ রঞ্জিত পতাকার মর্যাদা বৃদ্ধি করে ক্রীড়াবিদরা দেশকে গর্বিত করেছেন।
1: আপনি 140 কোটি দেশবাসীক গৌরব কা মৌকা দিয়া, কিন্তু সবসে বড়ি সফলতা আগর কুছ হতি হো তিরঙ্গে কি শান বড়ানা। আপনি তিরঙ্গে কি শান বড়াই, তিরঙ্গে কা মান বড়ায়া আর ইসলিয়ে আপনি সফলতা কেবল আপনি নই হে দেশকে করোড়ো করোড়ো নাগরিকো কি সফলতা হ্যা।
0: উল্লেখ্য, জাপানের আইচি নাগোয়ায় এবছরের এশিয়ান গেমসে ভারত 21টি সোনা, 27টি রূপো এবং 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক পেয়ে তালিকায় চতুর্থ স্থান দখল করে। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকা মূল্যের 5টি বড় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে লের কুশক বাকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয় নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবন। এছাড়া সীমান্ত সড়ক সংগঠনের তৈরি 298 কিলোমিটার দীর্ঘ নিম্নপদম দরচা সড়কটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন শ্রী মোদী। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল দেশের তরুণদের প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে অবদান রাখার পরামর্শ দিয়েছেন। তরুণদের কর্মসংস্থানের পরিবর্তনশীল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি। নতুন দিল্লিতে পাথওয়েজ টু বিকশিত ভারত শীর্ষক এসআরসিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ, প্রযুক্তির ব্যবহার এবং দক্ষতা উন্নয়ন দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে, সেই সঙ্গে বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে বাণিজ্য শিল্পমন্ত্রী জানান, এই চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হয়েছে, বর্তমানে প্রয়োজনীয় আইনি খসড়া তৈরির কাজ চলছে।
2: The US bilateral trade agreement first tranche has been finalized. It's going through the final contours, the legal drafting, and we hope to be able to finalize that soon and operationalize that once we get comparable advantage or competitive advantage over our peer countries.
0: প্রায় $51 বিলিয়ন পৌঁছেছে, 12% বেশি। ভারতযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ভারতকে মার্কিন সংস্থাগুলির জন্য এক সম্ভাবনাময় বাজার হিসেবে বর্ণনা করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে তিনি আজ প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। খবর শুনছেন আকবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভোটার তালিকার কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান বিচার বিভাগকে কেউ ভয় প্রক্রিয়ায় ব্যাপক হারে ভোটারদের নাম বাদ দেওয়া এবং অনিয়মের অভিযোগ এনে রাহুল গান্ধী ও অন্যান্য বিরোধী নেতাদের করা একটি পৃথক আবেদনের প্রেক্ষিতে এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর কাছেও জবাব তলব করেছে। নিট স্নাতকোত্তর 2026 পরীক্ষায় উত্তরপ্রথম পরীক্ষার্থীদের দেওয়া উত্তর প্রকাশ এবং বিচারপ্রক বিচারাধীন অন্যান্য আবেদনের সঙ্গে যুক্ত করেছে। পশ্চিমবঙ্গের সরকারি নতুন দিল্লির এইমস ছাড়াও রাজ্যের নদিয়ার কল্যাণী এইমসেও চিকিৎসার সুবিধা পাবেন। পাশাপাশি এইমস ভুবনেশ্বর, এইমস গুয়াহাটি, মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়ের অরোরা এলাকায় একটি হিন্দু মন্দিরকে লক্ষ্য করে একটি নির্বিচারে গুলি চালানোর ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কথিত এই ষড়যন্ত্রের পেছনে যে হিন্দু বিদ্বেষী ও বর্ণবিদ্বেষী মনোভাব রয়েছে ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করে মার্কিন প্রশাসন

প্রতিরক্ষা মন্ত্রক আজ ভারতীয় বায়ুসেনার জন্য জিস্যাট 7C যোগাযোগ উপগ্রহ এবং ভারতীয় নৌসেনার জন্য বরুণাস্ত্র হেভিওয়েট টর্পেডো সংগ্রহের লক্ষ্যে দেশ করেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের অগ্রগতি, বায়ুসেনার প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্যের সঙ্গে দুই পর্বে কথা বলেছেন কাশ্মীর বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে 30 জন ক্যাপিটাল সিটি পুলিশের প্রধান মিয়ান সৈয়দ জানিয়েছেন, ঘটনাটি শহরের ঘনবসতিপূর্ণ অভ্যন্তরীণ এলাকার দীর কলোনিতে ঘটে। তিনতলা ভবনটির ছাদ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ইউক্রেন আজ রাশিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত রিয়াজান অঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শোধনাগারটির দিকে ধেয়ে আসা ইউক্রেনের 4টি ক্ষেপণাস্ত্র এবং 69টি ড্রোন গুলি করে নামিয়েছে। তবে ড্রোনগুলির ধ্বংসাবশেষের আঘাতে শোধনাগারটিতে আগুন ধরে যায়। উত্তর কোরিয়া পূর্ব জাপান সাগরে 2 ধরনের কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, এই পরীক্ষার উদ্দেশ্য ছিল ডুবোজাহাজ ভিত্তিক যুদ্ধ ব্যবস্থাগুলির সক্ষমতা যাচাই করা এবং নৌবাহিনীকে তাদের কৌশলগত অভিযান পরিচালনার ক্ষেত্রে আরও দক্ষ করে তোলা। ভারতের কুস্তিগির বিশ্বজিৎ রামচন্দ্র মোড়ে অনূর্ধ্ব 23 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের 55 কেজি গ্রেকো রোমান বিভাগে রূপপে ইতিহাস গড়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে শেষ মুহূর্তে তিনি জর্জিয়ার কোবা কারুমিডসের কাছে 12-13 ব্যবধানে পর হন। উল্লেখ্য, অনূর্ধ্ব 23 বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম ফাইনালে ওঠে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রামীণ মহিলাদের আরও বেশি আর্থিক ক্ষমতায়নের আহ্বান জানিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আজ জাতীয় সরস মেলা 2026-এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সদ্যসমাপ্ত কর্মসংস্থানের ক্ষেত্রে পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তরুণদের ব্যবহারিক দক্ষতা বাড়ানোর পরামর্শ বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েলের। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।

গাই ছাড়া চার্চে পুলিশ যুবাসও বোর্ড সুনাম জাখা অনুগতি হাঙ্কর তাকলাই বিশ ব্যবাগে কাইনেরা নৈতিসা অসামতায় কাইজাগে তঙ্গ পুলিশ সুপার ঋষভ তিনি ককতমা থমনা রগনে কক মালাই মাওয়া অকক থমনা রেখা বর্ষাকা অসামতায় তাকলাই অনুগতি হাঙ্কর কাই টিচার পুলিশ যুবাসু বুট তঙ্গানো কাই নিচি নেই ওয়াচ টাওয়ার তাই সিসি টিভি নি সেব তঙ্গানো আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক তোমা খানাই দমবায়ু আকাশবাণী ককতমানে আপডেট মানার বাকে লগ ইন খাইতে www.newsonair.com তাই নিউজ অন এয়ার এপ ফলো খাইদি হদানি আওয়াইলাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এয়ার নিউজ অ্যালার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব নিউজ অন এয়ার আপনি কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙানো হাস্তে পা ইন্দ্র সেনা রেড্ডি নালু তিনি মোহনপুরনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এবার ট্রিপল আইটি আগরতলানি ক্যাম্পাস নি হলং থাইকা পান্ডব হাস্তে পা শাখা অরং মথা ত্রিপুরা নকি সাকি ত্রিপুরা ভারত নি নাইসের মু তাং সেপ্তাই ইনোভেশন নি কেন্দ্র বাচাওয়ান তাই নই সাই ব্রিটিশ নি বিশি নি বিশি হামসাজা ভারত সুনাম তিসানা নাহার মুগ নামানী বারজায়া জাগানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাই সাইবার নাই মতংনি জরা সুনাই রগ্ন তাংসেপ সামুগ ফনাংনাই সিমিয়া আবন সুনামনাই উনানি কবুমু বনারেখা বর্ষাকা অরং মথানি হামক্রাইবাই হাসেনি তাংসেপ রুগজা গরংনি হামক্রাইনি লগে আজাই সংনি বসকাঙ্গ কতা লামফিয়ক জাগানো পান্ডব হুকবার মন্ত্রী রতনলাল নাথ সাকা ট্রিপল আইটি টংসুকনাই ক্যাম্পাস সুনাম তিসানা সাকথারমু হাসেনি টাং ক্রেপ রিগজাগ রং নাইচের মুংতাই ইনোভেশন তাইব ফুয়ারানো 2018 বিশিনি নৈচিবা জুন চেংজাকমানি ট্রিপল আইটি আগরতলা তাবুনি বিশিং অরং মথা অরংনি হামক্রাই তাংসেপ রুগজাক রং বাংরি মুংতাই সুনাম খরবাই মানজুমানি দিখল খরচাজাক থাই হামক্রাইংখা হুকবার মন্ত্রী তাইব শাখা অরং মথানি কাইবা বেচ সরমু

স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিদ্যুৎ ও কৃষি দপ্তরের বিভিন্ন পদে মোট 211 জনকে নিয়োগপত্র প্রদান করেছেন। রাজ্যে পুর সংস্থাগুলির আসন্ন নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখে 3,000 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত 5টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন। আজ মহাপঞ্চমী, সন্ধ্যা থেকে আগরতলা শহরে বহু পুজো মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সমগ্র ত্রিপুরা থেকে বর্ষা আজ আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও কৃষি দপ্তরের বিভিন্ন পদে মোট 211 জনকে নিয়োগপত্র প্রদান করেন। এর মধ্যে রয়েছেন কৃষি দপ্তরে 131 জন এবং বিদ্যুৎ দপ্তরে 80 জন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ, বিদ্যুৎ সচিব অভিষেক সিং। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ মোহনপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বা IIIT আগরতলার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি ত্রিপুরা তথা উত্তর পূর্ব ভারতের গবেষণা প্রযুক্তি ও উদ্ভাবনের প্রধান কেন্দ্র হয়ে উঠবে এবং 2047 সালের মধ্যে উন্নত ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তার যুগে শিক্ষার্থীদের কেবল প্রযুক্তি ব্যবহারকারী না হয়ে এর সৃষ্টিকর্তা হওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের সাফল্য রাজ্যের প্রযুক্তিগত শিক্ষার অগ্রগতির পাশাপাশি আগামী প্রজন্মের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, IIIT স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগে রাজ্যে প্রযুক্তিগত শিক্ষা গবেষণা উদ্ভাবনের পরিসরকে আরও বিস্তৃত করবে। 2018 সালের 25 জুন যাত্রা শুরু করেছিল IIIT আগরতলা। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটি শিক্ষার মান, প্রযুক্তিগত দক্ষতা এবং শিল্পক্ষেত্রের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কৃষিমন্ত্রী বলেন, ইতিমধ্যে প্রতিষ্ঠানটি 5টি ব্যাচের পড়াশোনা সম্পূর্ণ হয়েছে। এই 5টি ব্যাচে মোট 110 জন পড়ুয়া ছিলেন, তাদের মধ্যে 80%-এরও বেশি পড়ুয়া চাকুরির সুযোগ পেয়েছেন। প্রথম ব্যাচের ক্ষেত্রে চাকুরি পাওয়ার হার ছিল 100%। তিনি আরও জানান, প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসটি 50 একর জমির উপর গড়ে তোলা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IIIT আগরতলা বোর্ড অব গভর্নর্সের চেয়ারম্যান তথা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর কে হিমালয় সিং, শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা এবং IIIT আগরতলার অধিকর্তা অধ্যাপক ডক্টর অভয় কুমার। আগরতলা পুর নিগম সহ রাজ্যের 21টি পুর সংস্থা নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশন আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। 21টি পুর সংস্থায় মোট ভোটার রয়েছেন 6,29,903 জন। এর মধ্যে পুরুষ ভোটার 3,08,115 জন এবং মহিলা ভোটার 3,21,743 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 45 জন। আগরতলা পুর নিগমের ভোট ভোটার 3,62,582 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,77,476 জন, মহিলা ভোটার 1,85,070 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 36 জন। বিলোনিয়া, শান্তিরবাজার ও সাবরুমের পুর সংস্থাগুলির নির্বাচন নিয়ে আজ বিলোনিয়ার দক্ষিণ জেলা শাসকের কার্যালয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি। বৈঠকে CPIM, BJP, কংগ্রেস, ত্রিপুরামথা সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ খোয়াই সুভাষ পার্ক বইমেলা মাঠে এক বহুতল শপিং কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অনুষ্ঠান থেকে তিনি ভার্চুয়ালি খোয়াই জেলার বিভিন্ন স্থানে নির্মিত 20টি প্রকল্পের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, বহুতল শপিং কমপ্লেক্স নির্মাণে ব্যয় হবে 15 কোটি টাকা। 21টি প্রকল্প নির্মাণে ব্যয় হয়েছে 39 কোটি টাকা। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা।

0: মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা এবং জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়। গার্হস্থ্য হিংসা থেকে মহিলাদের রক্ষা করতে রাজ্যের সব ব্লকে সচেতনতা বাড়ানোর কর্মসূচি নিয়েছে রাজ্য মহিলা কমিশন। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সাংবাদিক সম্মেলনে কথা জানান। আগামী 29 এবং 30 অক্টোবর সিপাহী জেলা এই কর্মসূচির আয়োজন হবে। ঊনকোটি জেলায় এবছর মোট 221টি দুর্গাপূজা হবে। পুলিশ সুপার ঋষভ আজ সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান। তিনি জানান, পুজোয় ঊনকোটি জেলায় 18টি পুলিশ সহায়তা বুথ থাকবে, 22টি ওয়াচ টাওয়ার এবং সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ও ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে আনুমানিক 3,350 কোটি টাকা ব্যয়ে নির্মিত 5টি উন্নয়ন প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, এই 5টি প্রকল্প লাদাখে যোগাযোগ ব্যবস্থা জোরদার, শক্তি পরিকাঠামো উন্নয়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও জল নিরাপত্তা বৃদ্ধি করবে। নবনির্মিত ও বাস্তবায়িত প্রকল্পগুলির মধ্যে রয়েছে লেহের কুশোক বাকুলা রিম্পোচি বিমানবন্দরে নতুন প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং, 298 কিলোমিটার দীর্ঘ নিম্মু পাদুম দারচা সড়ক, 9 মেগাওয়াটের হনু ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প, 66 কেভি ডাবল সার্কিট দা হনু খালসি ট্রান্সমিশন লাইন, লেহের সিন্ধুঘাটে ভারতের প্রথম পেট্রোগ্লিফ সংরক্ষণ পার্ক এবং প্রকল্প হিম সরোবরের অধীন 40টি গ্রামে গড়ে তোলা 40টি জলাশয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবার মাধ্যমে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে জনজীবনে 25 বছর পূর্ণ করেছেন। জনসেবা ও সুশাসনের এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে বর্তমান কেন্দ্রীয় সরকার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়ন, বিশেষ করে নতুন প্রজন্মের পড়ুয়াদের মধ্যে উদ্ভাবনী ক্ষমতার বিকাশ নিশ্চিত করতে অটল টিঙ্কারিং ল্যাবের মাধ্যমে উদ্ভাবনকে উৎসাহ যোগানো এক অন্যতম লক্ষ্য। আজকের এই বিশেষ ধারাবাহিকে তুলে ধরব অটল টিঙ্কারিং ল্যাবের মাধ্যমে অটল ইনোভেশন মিশন বাস্তবায়ন করার উদ্যোগ কিভাবে সক্রিয় আছে।
1: নতুন চিন্তা, উদ্ভাবন এবং উদ্যোগপতিদের উৎসাহিত করার লক্ষ্যে ভারত সরকার 2016 চালু করে অটল ইনোভেশন মিশন। নীতি আয়োগের অধীন এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল দেশের মধ্যে উদ্ভাবনের সংস্কৃতি এবং উদ্যোগপতি সুলভ মনোভাব গড়ে তোলা। অটল টিঙ্কারিং ল্যাবের মাধ্যমে স্কুল পড়ুয়াদের বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিতের বিভিন্ন বিষয় হাতে কলমে শেখার সুযোগ দেওয়া হয়। এর ফলে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই নতুন কিছু ভাবতে, পরীক্ষা নিরীক্ষা করতে এবং বাস্তব সমস্যার সমাধান খুঁজতে উৎসাহিত হয়। রাজ্যের শিশুবিহার স্কুলেও এরকম ল্যাবের মাধ্যমে পড়ুয়াদের সামনে খুলে যাচ্ছে নতুন উদ্ভাবনের দরজা, জানালেন ল্যাবের দায়িত্বে থাকা পদার্থবিদ্যা শিক্ষিকা নমনীতা চক্রবর্তী।
2: দ্য মেইন এইম অফ আওয়ার টিঙ্কারিং ল্যাব ইজ টু ডেভেলপ সায়েন্টিফিক থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। দ্য স্টুডেন্টস ক্যান ওয়ার্ক উইথ রোবোটিক্স, ইলেকট্রনিক্স, সেন্সর্স অ্যান্ড 3D প্রিন্টিং এক্সেট্রা। দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 অ্যান্ড 10 অলসো প্রিপেয়ার হিয়ার সো মেনি মডেলস ফর সায়েন্স ফেয়ার অ্যান্ড ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাক ডিপেন্ডিং অন দিস ল্যাব।
1: পাশাপাশি অটল ইনকিউবেশন সেন্টার নতুন উদ্যোগ ও স্টার্টআপগুলিকে বিকাশের সুযোগ করে দেয়। এই মিশন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: আজ মহাপঞ্চমী, সেজে উঠেছে আগরতলা সহ রাজ্যের পুজো মণ্ডপগুলি। আজ সন্ধ্যে থেকে আগরতলা শহরে বহু পুজো প্যান্ডেলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দুর্গাপূজা যেন আগামীকালের বোধনের জন্য অপেক্ষায় না থেকে মানুষের ঢল বার্তা দিচ্ছে আগমনের। চিরাচরিত প্রথায় পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন প্রতিবারের মতোই এবারের দুর্গাপূজাকে নিঃসন্দেহে আনন্দঘন উৎসবে পরিণত করতে চলেছে।

এবছর 3021টি দুর্গাপূজা হচ্ছে। রাজ্য পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব আজ জানিয়েছেন, এবছর শহরাঞ্চলে 967টি এবং গ্রামাঞ্চলে 2054টি দুর্গাপূজা হচ্ছে। পুজো উপলক্ষে 180টি পুলিশ সহায়তা বুথ তৈরি করা হয়েছে। আবহাওয়ার খবর। সমগ্র ত্রিপুরা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আজ আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী এই বছর বর্ষার মরশুমে ত্রিপুরায় মোট 1160.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ 1391 মিলিমিটার, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় এবছর রাজ্যে বৃষ্টিপাতের ঘাটতি 17%। এবছর বর্ষার মরশুমে রাজ্যে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায়। সেখানে দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল 229.2 মিলিমিটার। উল্লেখ, গত বছর অর্থাৎ 2025 সালে 14 অক্টোবর ত্রিপুরা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছিল। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। ভোরের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিদ্যুৎ ও কৃষি দপ্তরের বিভিন্ন পদে মোট 211 জনকে নিয়োগপত্র প্রদান করেছেন। রাজ্যে পুর সংস্থাগুলির আসন্ন নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখে 3,000 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত 5টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন। আজ মহাপঞ্চমী। সন্ধ্যা থেকে আগরতলা শহরে বহু পূজা মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সমগ্র ত্রিপুরা থেকে বর্ষা আজ আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে।

এতক্ষণ কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত সংবাদ শুনলেন আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: কিছু গল্প।
1: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরি আন্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখা মাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরি আন্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরি আন্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
2: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.

0: শুরু করছি আইন বিষয়ক আলোচনা, আইন ও অধিকার। আমাদের আজকের বিষয় যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন। এ নিয়ে বলবেন কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী কামাল এম মাসাদ্দার। নমস্কার।
1: নমস্কার।
0: আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই আইন পাশের প্রেক্ষাপটটি কি?
1: আমাদের সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদে মহিলা ও শিশুদের উন্নয়ন সুরক্ষার জন্য রাষ্ট্রের হাতে বিশেষ আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করা হয়েছে। তেমনি সংবিধানের নির্দেশাত্মক নীতি সম্পর্কে 39 নম্বর অনুচ্ছেদে শৈশবকে সর্বপ্রকার শোষণ থেকে মুক্ত ও সুরক্ষিত রাখার জন্য রাষ্ট্রীয় নীতি প্রণয়নের কথা বলা হয়েছে।

0: এছাড়া আন্তর্জাতিক আঙ্গিনায় 1992 সালের 31 ডিসেম্বর তারিখে শিশুদের অধিকার সম্পর্কে সম্মিলিত জাতিপুঞ্জে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। এই চুক্তিপত্রে বলা হয়, ঘোষণা করা হয়েছে, ভারত তাতে সম্মতি ও স্বাক্ষর প্রদান করেছেন। তাতে উল্লেখিত, শিশুদের অধিকার আমাদের দেশের রূপায়ণের দায়িত্ব এবং আমাদের সরকার সেই অধিকারকে রূপায়ণের দায়িত্ব তার কাঁধে নিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে ভারত সরকার বিভিন্নভাবে চিন্তা করেছেন এবং বিভিন্ন সময়ে এই আইনটি প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলেই ভারত সরকার এই আইনটি প্রণয়ন করেছেন, যা শিশুদের সম্পূর্ণ সুরক্ষা প্রদান করে।
1: এই আইনে শিশু বলতে কাদের বোঝায়?
0: এই আইনের আওতায় শিশু বলতে বোঝানো হয়েছে দোজ হু হ্যাজ নট কমপ্লিটেড 18 ইয়ার্স, যারা 18 বছর পূর্ণ করেনি তারা শিশু, সে ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকে শিশু বলে এই আইনে উল্লেখ করা হয়েছে।
1: অন্যান্য অপরাধমূলক আইনের সাথে এই আইনের বিশেষ কি কোনো পার্থক্য আছে?
0: অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন, তার জন্য ধন্যবাদ। অন্যান্য অপরাধমূলক আইন, বিশেষ করে শিশু এবং মহিলাদের বিরুদ্ধে অন্যান্য যে অপরাধ সংঘটিত হয় সেই অপরাধের বিচার প্রক্রিয়া এবং এই অপরাধের বিচার প্রক্রিয়া অনেক ব্যতিক্রম রয়েছে। প্রথমত আমি উল্লেখ করতে চাই যে এই আইনটিকে সংক্ষেপে পক্সো বলা হয়েছে। পক্সো পূর্ণ নাম হচ্ছে দ্য প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট 2012, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন 2012। তো এখানে এই আইনটি অত্যন্ত কঠোর। যে আইন প্রণয়ন করা হয়েছে তাতে মহামান্য আইন প্রণেতারা দেখেছেন যে অন্যান্য আইনের ক্ষেত্রে অপরাধীরা আইনের ফাঁক ফুকর দিকে দিয়ে বেরিয়ে যায়, তাদের সঠিকভাবে শাস্তি হয় না। অন্যান্য আইনে অপরাধী যার বিরুদ্ধে মামলা রুজু করা হয়, যার বিরুদ্ধে মামলা হয় আদালতে হোক বা থানাতে হোক, যতক্ষণ পর্যন্ত তার অপরাধ প্রমাণিত হয় না ততক্ষণ পর্যন্ত তাকে অপরাধী বলা হয় না, তাকে অভিযুক্ত বলা হয়। কিন্তু পক্সো আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তাহলে আদালত প্রথম থেকেই তাকে দোষী বলে মনে করেন, কারণ একটি শিশু কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা কোনো মামলা করবে না, কারণ এটা সতী সাবিত্রীর দেশ, গঙ্গা যমুনার দেশ ভারতবর্ষ। এই ভারতবর্ষের মহিলারা মিথ্যা মামলা করে না, আর বিশেষ করে যারা 18 বছর পূর্ণ করেননি তারা তো করবেন না, এটা পরিষ্কারভাবে বোধগম্য হয়েছে বলেই মহামান্য ভারত সরকারের পার্লিয়ামেন্টে এই আইন প্রণয়ন করা হয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে যে এই আইনটি বিচার প্রক্রিয়া অত্যন্ত কঠোর কেন বললাম, এর জন্যই বললাম, প্রথমত অন্যান্য যে কোনো আইনে যদি মামলা দায়ের করা হয় আর সেটা যদি অপরাধমূলক হয়, মামলা দায়ের করার পর তদন্ত শুরু হয়, তদন্তে যদি দেখা যায় পুলিশ অফিসার ঘটনাস্থলে যাবেন, সাক্ষ্য গ্রহণ করবেন, সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার পর মেডিকেল বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন, তারপর চার্জশিট দেবেন, তারপর চার্জশিট দেওয়ার পর বিচার প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এই মামলায় দেখা গেছে মামলা দায়ের করার পরই যে ভিকটিম, মানে যার সাথে অপরাধ সংঘটিত হয়েছে, সেই ব্যক্তি, সে 18 বছরের পূর্ণ যেহেতু বয়স হয়নি তাই তাকে আদালতে সুপোর্ট করা হবে। আদালতে মাননীয় বিচারক, প্রথম শ্রেণীর বিচারক, তিনি তার জবানবন্দি গ্রহণ করবেন। সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিউর কোডের সিআরপিসির 64 নম্বর ধারা অনুযায়ী তার জবানবন্দি গ্রহণ করা হবে। যখন জবানবন্দি গ্রহণ করা হয় ওই সময় যে ভিকটিম লেডি যে বিবরণ দেবে মাননীয় আদালতে, সেই বক্তব্য থেকে যে অপরাধগুলি আসবে তার সাথে দেখা যাবে যে তার প্রাথমিকভাবে যে দায়ের করা মামলার যে বিবরণ তার সাথে সামঞ্জস্য আছে কি না। যদি দেখা যায় সামঞ্জস্য আছে এবং তার প্রাথমিক ডাক্তারের চিকিৎসায় যদি দেখা যায় যে না সত্যি সত্যি ঘটনা ঘটেছে, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে সেটা হতে পারে সেকশন 4, 8 অথবা 10, সেটা অন্য ব্যাপার। যদি দেখা যায় তার সাথে সেক্সুয়াল অফেন্স বলতে অনেক কিছু বোঝায়, প্রথমত যদি দেখা যায় তার শ্লীলতাহানি হয়, 18 বছর পূর্ণ হয়নি এমন কোনো শিশুর সাথে যদি শ্লীলতাহানি হয়, তার শরীরে কোনো ব্যক্তি হাত দেন, তাহলে সেই মামলা রুজু হবে। তখন তো অনেক সময় মেডিকেলের প্রয়োজনীয়তাও দেখা দেবে না, তখন তার বিরুদ্ধে মামলা হবে। আদালত যদি মনে করেন তাকে জামিনে মুক্ত করার, আদালত সেক্ষেত্রে জামিনে মুক্ত করতে পারেন। তার বিরুদ্ধে প্রথমত আইপিসি, ইন্ডিয়ান পিনাল কোড অনুযায়ী মামলা রুজু হবে, ইন্ডিয়ান পিনাল কোডের 354 অনুযায়ী মামলা দেওয়া হবে। পাশাপাশি যদি ভিকটিমের বয়স 18 বছরের নিচে হয় তাহলে পক্সো একটা জুড়ে দেওয়া হবে। দ্বিতীয়ত, যদি দেখা যায় তার সাথে সেক্সুয়াল অফেন্স বলতে যদি দেখা যায় ধর্ষণ হয়ে গেছে, ধর্ষণ হলে 376 আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড

পাশাপাশি পক্সো আইনের আরও একটা ধারা জুড়ে দেওয়া হবে। তো এক্ষেত্রে কি হলো, যদি পক্সো একটি সেই ধারা জুড়ে দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা দেওয়ার পর 164 সিআরপিসি অনুযায়ী স্টেটমেন্ট বা জবানবন্দি গ্রহণ করার পর মামলা শুরু হবে। মামলা শুরু হওয়ার পর আদালত ওই ব্যক্তিকে জামিন দিতে পারেন বা না দিতে পারেন, সেটা হচ্ছে ডিসক্রিশন অফ দ্য লার্নেড কোর্ট। জামিন সাধারণত দুটি কারণে হয় না। প্রথমত হলো যে ভিকটিম এবং সাক্ষ্যদেরকে, যিনি একিউজড পার্সন অভিযুক্ত ব্যক্তি, তাকে ভয়ভীতি প্রদর্শন করতে পারে, সাক্ষ্য বাক্য দেওয়ার ব্যাপারে তার উপর হুমকি দিতে পারেন, যাকে বলা হয় টেম্পার, উইটনেসকে টেম্পার করতে পারেন আইনের পরিভাষায়। তাছাড়া সি হি মে অ্যাবসকন্ড, অ্যাকিউজড মে অ্যাবসকন্ড, অ্যাকিউজ পালিয়ে যেতে পারে, আসামি অপরাধী পালিয়ে যেতে পারে, তার জন্য জামিন দেওয়া হয় না। আদালত যদি দেখেন যে ওই ব্যক্তি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না এবং সে পালিয়ে যাবার সম্ভাবনা নেই, তাহলে তাকে জামিনে মুক্ত করতে পারেন। জামিনে মুক্তি পেয়ে গেছে এর অর্থ এই নয় তিনি এই অপরাধ থেকে বেঁচে গেছেন, তার জন্য রয়েছে কঠোর শাস্তি যদি প্রমাণিত হয় সাক্ষ্য বাক্যের মাধ্যমে। তো এই ক্ষেত্রে বিশেষ করে একটা ব্যাপার আমি উল্লেখ করব যে অন্যান্য আইনে এবং আইনের পার্থক্য কী। যদি একজন ব্যক্তির বিরুদ্ধে 376 আইপিসি অনুযায়ী মামলা দায়ের হয়, তাহলে তার বিরুদ্ধে 376 আইপিসি অনুযায়ী মামলা দায়ের করা হবে। এই আইনে বিশেষ বৈশিষ্ট্য এবং অন্য অপরাধমূলক আইনের মধ্যে যে ডিফারেন্স রয়েছে, দ্য বেসিক ডিফারেন্স বিটুইন টু অ্যাক্ট বলতে বোঝাচ্ছি আইপিসি এবং পক্সো। এখানে যদি কোনো ভিকটিমের কোনো শিশুর শরীরের কোনো স্থানে হাত দেন অপরাধী ব্যক্তি, এই অপরাধে গণ্য হবে, তিনিও অপরাধী হবেন, সেটা আগে ছিল না, পক্সো একটি সেটা জুড়ে দেওয়া হয়েছে। সুতরাং কোনো ক্ষেত্রেই কোনো শিশুর প্রতি যদি কেউ যৌন অপরাধ করেন, সে যেভাবেই হোক, তাহলে তিনি রেহাই পাবার নয়। যদি দেখা যায় যে শিশু বয়স যদি 18-এর নিচে থাকে এবং পক্সো অনুযায়ী যদি মামলা হয়, তাহলে যে সাক্ষ্য বাক্য শুরু হবে তার বিচার প্রক্রিয়াও অন্য ধরনের হবে, অন্যভাবে হবে। এক্ষেত্রে আমি বলে রাখি যে বিচার শুরু হবে কোথায়, স্পেশাল কোর্টে। স্পেশাল কোর্ট বলতে কী বুঝি, প্রত্যেকটা জেলায় একটি করে স্পেশাল কোর্ট শ্যাল হ্যাভ টু এস্টাবলিশ বাই দ্য গভর্নমেন্ট। যেখানে দেখা যাচ্ছে যে স্পেশাল কোর্ট পৃথকভাবে খোলা যাচ্ছে না, বর্তমানে আমাদের ত্রিপুরায় অনারেবল হাইকোর্ট নোটিফিকেশনের মাধ্যমে প্রত্যেক ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজকে স্পেশাল জাজের ক্ষমতা দিয়ে রেখেছেন। কোথাও কোথাও দেখা যাচ্ছে না, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজকে স্পেশাল কোর্টের ক্ষমতা অর্পণ করা হয়েছে। যেমন আমাদের ঊনকোটি জেলায় এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ যিনি আছেন, উনি স্পেশাল কোর্টের জাজ হিসাবে মর্যাদা পেয়ে যাচ্ছেন এবং উনার আদালতে সেই বিচার কার্য চলছে। শুধু তাই নয়, এই ক্ষেত্রে আরও একজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিযুক্ত করা হয় ল ডিপার্টমেন্ট নোটিফিকেশনের মাধ্যমে, গেজেট নোটিফিকেশনের মাধ্যমে একজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিযুক্ত করবেন। যে স্পেশাল পাবলিক প্রসিকিউটর শুধুমাত্র প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস কেস বা পক্সো মামলাগুলোতে তিনি সওয়াল করবেন, অপরাধীর বিরুদ্ধে সওয়াল করবেন, ভিকটিম গার্লের হয়ে, শিশুর হয়ে তিনি আদালতে লড়াই করবেন, তিনি শুধুমাত্র সেই মামলাগুলি পরিচালনা করবেন। সুতরাং বিচার কার্যটা সম্পূর্ণ পৃথক। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আলোচ্য আজকে, সেটা হচ্ছে যে এই যে স্পেশাল কোর্টে যে বিচার কার্য পরিচালিত হবে, বিচার কার্য চলবে, তখন কি অন্যান্য মামলার মতো হবে? না, নিশ্চয়ই না। স্পেশাল কোর্টে যখন বিচার কার্য শুরু হয়, সাক্ষ্য শুরু হয়, তখন সেটা ইন ক্যামেরার ট্রায়াল হয়। ইন ক্যামেরার বাংলা হচ্ছে যেখানে শুধুমাত্র ভিকটিম গার্ল, তার নিযুক্তি উকিলবাবু যিনি স্পেশাল পাবলিক প্রসিকিউটর, এবং অ্যাকিউজড অভিযুক্ত ব্যক্তির যিনি নিযুক্তি উকিলবাবু ছাড়া, এবং কোর্টের যারা প্রয়োজনীয় ব্যক্তিত্ব যারা না থাকলে নাই হয়, যেমন পেশকারবাবু বা অন্যান্য স্টাফ ছাড়া, বাকি সবাই এই গৃহ থেকে বেরিয়ে যেতে হবে, দরজা বন্ধ করে দিয়ে বিচার কার্য শুরু হয়, এবং বিচার প্রক্রিয়াও সম্পূর্ণ পৃথক। সেখানে মূল আইনে বলা হয়েছে, যদি এখানে প্রশ্ন করা হয়, যাকে বলা হয় ক্রস এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশনের বাংলা হচ্ছে জেরা। জেরা যখন করা হবে, সেই ক্ষেত্রে যিনি উকিলবাবু হবেন তিনি এমনভাবে জেরা করবেন যাতে সেই ভিকটিম গার্ল যিনি আছেন, শিশু, ওনার মান সম্মানে যাতে আঘাত না হয়, সুন্দরভাবে জেরা করবেন, এবং জেরা করে সঠিক তথ্যটি তিনি মাননীয় আদালতের কাছে উপস্থাপন করবেন। বিচার কার্য সম্পূর্ণ পৃথক, সম্পূর্ণ আলাদা। এবং এখানে একটা ব্যাপার উল্লেখ করছি,

0: হচ্ছে যে বিক্টিম গার্ল যিনি হচ্ছেন তার মান সম্ভ্রমের কথা চিন্তা করেই এভাবে ইন ক্যামেরা ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছে। এখানে অন্য কোনো ব্যক্তি থাকবে না, এবং এই বিচার প্রক্রিয়া চলাকালীন, শুধু বিচার প্রক্রিয়া চলাকালীন বলছি না, যখন বিক্টিম লেডি থানাতে মামলা করবে অথবা আদালতে মামলা করবে, তখন থেকেই ব্যাপারটা অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা হয়। যেমন থানাতে মামলা করার সাথে সাথে সাংবাদিক বন্ধুরা এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধু যারা রয়েছেন, তারা যদি থানাতে যান তাহলে সেই বিক্টিম যে শিশু রয়েছে তার নাম তার ছবি প্রকাশ করা যাবে না খবরের কাগজে বা ইলেকট্রনিক মিডিয়ায়। যদি করেন তাহলে সেটাও একটা অপরাধ বলে গণ্য হবে, তার বিরুদ্ধে সাংবাদিকের বিরুদ্ধেও মামলা রুজু হয়ে যাবে, পত্রিকা খবরের কাগজ হোক আর ইলেকট্রনিক মিডিয়া হোক তিনি আইনের আওতায় চলে আসবেন। সুতরাং সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত গোপন রাখা হয়েছে এবং অত্যন্ত গোপনভাবে করা হয় যাতে শিশুর মান সম্ভ্রম রক্ষা হয়।
1: তো এই বিচার প্রক্রিয়াটি কি অন্যান্য আইনের মতো?
0: অবশ্যই নয়। আমি কিছুক্ষণ আগে অনেক কিছু আলোচনা করেছি, বিচার প্রক্রিয়াটা হচ্ছে সম্পূর্ণ স্পেশাল কোর্টে বিচার পরিচালনা হয়। সেখানে স্পেশাল জাজ দ্বারা বিচার কার্য পরিচালনা হয় এবং সেখানে স্পেশাল পাবলিক প্রসিকিউটর থাকবেন এবং ভিকটিম লেডি শিশু ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে পারবেন না। ইন ক্যামেরা ট্রায়াল হবে এবং জেরা বা ক্রস এক্সামিনেশনের ধরনও এমনভাবে হবে যাতে ওই শিশুর মান সম্মান রক্ষা হয়।
1: এই ধরনের মামলা কি মীমাংসাযোগ্য?
0: অত্যন্ত জরুরি প্রশ্ন করেছেন, প্রয়োজনীয় প্রশ্ন। অবশ্যই নয়। দিস ইজ টোটালি অ্যান্ড পিওরলি এ নন কম্পাউন্ডেবল অফেন্স অ্যাকর্ডিং টু প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট 2012। এ ধরনের মামলা মোটেই মীমাংসাযোগ্য নয়। অত্যন্ত পরিতাপের বিষয়ে দেখা যায় আমাদের গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে অনেক শিক্ষিত মানুষও এই ধরনের মামলাতে ভূমিকা পালন করে থাকেন। তারা বলে থাকেন যেহেতু ঘটনাটি ঘটেই গিয়েছে তাহলে এখন মেয়েকে ওই ভিকটিমকে তো শিশুকে তো অন্য কোথাও বিয়ে দেওয়া যাবে না, তাই এক কাজ করো ওই ছেলের সাথে একটা কম্প্রোমাইজ করে নাও, মীমাংসা করে নাও। তখন অনেক ক্ষেত্রে দেখা যায় দরিদ্র পরিবারের শিশুরা নির্যাতিতা হন, তাদের সাথে এ ধরনের জঘন্য অপরাধ করা হয়। তো অপরাধ সংগঠিত হওয়ার পর কী হয়, ওই দরিদ্র মেয়ের দরিদ্র কন্যার দরিদ্র শিশুর পিতাকে গিয়ে বলা হয় যে তুমি এত টাকা মোটা অঙ্ক নিয়ে নেও এবং ব্যাপারটা মীমাংসা করে নাও। তখন কী হয়, তখন ওই দরিদ্র যে মেয়ের কন্যা শিশুর কন্যা যিনি আছেন তিনি ওই টাকার অনেক সময় অনেকেই ডোন্ট টেক ইট আদারওয়াইজ টাকার লুবে হোক আর চাপে পড়ে হোক মীমাংসা করে নেন। সেই মীমাংসাটা অনেকেই গ্রামাঞ্চলে কেউ কেউ পঞ্চায়েতের মাধ্যমে করে নেন, সেটা সম্পূর্ণ অপরাধ। দিস ইজ অলসো অ্যান অফেন্স অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পেনাল কোড। তো এ ধরনের ক্ষেত্রে দেখা যায় যে দরিদ্র যারা রয়েছেন তারা টাকার প্রলোভনে পড়ে অনেক সময় মীমাংসা করে নেয়। তো একটা প্রশ্ন একটা জাগতে পারে আপনার মনে, তো ওই মহিলার জীবনটা তো নষ্ট হয়ে গেল, তখন যদি সে ব্যাপারটা মীমাংসা করে নেয় তাহলে তো কিছু অর্থ পাচ্ছে বা ওই ছেলের সাথে বিয়ে হচ্ছে। সেই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। ওই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে সরকার জানেন, মহামান্য কেন্দ্রীয় সরকার জানেন যে এ ধরনের অপরাধ হলে দরিদ্র মহিলা যারা রয়েছেন দরিদ্র শিশু যারা রয়েছেন তারা অনেক সময় চাপের কাছে নথি স্বীকার করেন, কেউ আবার ও নিজের অনিচ্ছা সত্ত্বেও যে অভিযুক্ত ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান বা টাকা নিয়ে যান। তাই মহামান্য কেন্দ্রীয় সরকার একটা স্কিম চালু করেছেন যাকে বলা হয় ভিকটিম কম্পেনসেশন স্কিম। এ ধরনের অপরাধ যদি সংগঠিত হয় তাহলে যদি কোনো এলাকায় সংগঠিত হওয়ার পর সাদা কাগজে লিগেল সার্ভিসেস অথরিটি, ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি রয়েছে, মহকুমা আইন সেবা কর্তৃপক্ষ রয়েছে প্রত্যেক এলাকায়, সেখানে গিয়ে আপনি সাদা কাগজে যদি দরখাস্ত দেন, দরখাস্তের সাথে প্রয়োজনীয় কাগজপত্র এবং এই মামলার প্রত্যায়িত নকল কপি যাকে আমরা সার্টিফাইড কপি বলে থাকি, তো সেই কাগজপত্র দেওয়ার পর লিগেল সার্ভিসেস অথরিটির তরফ থেকে নোটিশ করা হবে, ওই ভিকটিম লেডি বা শিশু তাকে ডাকানো হবে, তিনি সেখানে যাবেন, তার জবানবন্দি গ্রহণ করা হবে। তারপর যদি দেখা যায় যে সত্যি সত্যি ঘটনাটি ঘটেছে, সামঞ্জস্য রয়েছে, 164 সিআরপিসি যে মলে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল সেই স্টেটমেন্টের সাথে ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের সম্পূর্ণ সামঞ্জস্য রয়েছে এবং ভিকটিম লেডির বক্তব্য শিশুটির বক্তব্যের সাথে সামঞ্জস্য রয়েছে, ঘটনা সত্যিই ঘটেছে, যদি মনে করেন আমাদের ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি ডিস্ট্রিক্ট সেক্রেটারি পরবর্তী সময় কী হবে, তাকে একটা বিরাট অঙ্কের কম্পেনসেশন দেওয়া হবে, যে কম্পেনসেশন দিয়ে মেয়েটার বিবাহ সম্ভব হবে। মোটা অঙ্কের কম্পেনসেশন দেওয়া হয়, কত টাকার পরিমাণটা আমি এখানে বলছি না কারণ ইটস ভেরি ফ্রম পার্সন টু পার্সন।

0: পারসেন্ট, এটা বিভিন্ন ক্ষেত্রে কম বেশি হতে পারে, মোটা অঙ্কের একটা কম্পেনসেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এভাবে যদি কম্পেনসেশন বা ক্ষতিপূরণ পেয়ে যান তাহলে অবশ্যই তারা কখনো আর এ ধরনের মামলা, এ ধরনের জঘন্য অপরাধের ক্ষেত্রে এটা কম্পাউন্ড করার জন্য বা মীমাংসা করার জন্য মীমাংসা করার পথে তারা পা বাড়াবেন না।
1: তো এই আইনের আর অন্য কোনো দিক নিয়ে কি আপনি আলোচনা করবেন?
0: এই আইনের অনেকটা দিক রয়েছে। প্রথমত আমি আগেই বলেছি যে আইনটা, এই আইনের ক্ষেত্রে অপরাধ যেটা সংগঠিত হয় অন্যান্য অপরাধের চেয়ে এটা জঘন্য এবং ব্যতিক্রম, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এক্ষেত্রে শুধুমাত্র শিশু, সে যদি কন্যা শিশু হয় শুধু তার ক্ষেত্রে সেই আদালতে যেতে পারবে, থানায় যেতে পারবে তা নয়, উল্টোটাও তো হতে পারে। একটা যদি মেল পার্সন থাকে, মেল চাইল্ড ছেলে হয়ে থাকে, তার বয়স যদি 18-এর নিচে হয়, যদি কেউ অনৈতিক কাজ করতে চায় তার সাথে, তবে সেও পক্সো আইন অনুযায়ী ওই ব্যক্তির বিরুদ্ধে মাননীয় আদালতে মামলা করতে পারবে, থানায় মামলা করতে পারবে, এবং তার সম্পূর্ণ বিচার প্রক্রিয়াটিও যেভাবে আমি আলোচনা করেছি সেভাবে হবে। তো এটা অন্যান্য আইনে নেই, কিন্তু যেহেতু সে পুরুষ নয়, সে শিশু, সুতরাং তার সাথে, সে যদি ছেলে হয়ে থাকে তাহলে তার সাথে, বেটা ছেলের সাথে যদি এভাবে হয়ে থাকে, তার বয়স 18 বছর পূর্ণ হয়নি, তাহলে সেও মাননীয় আদালতে মামলা দায়ের করতে পারবে, এবং সম্পূর্ণ বিচার প্রক্রিয়া অত্যন্ত কঠোরভাবে হবে, এবং যিনি অপরাধ করেছেন, অপরাধ যদি সাব্যস্ত হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়, তাহলে তার বিরুদ্ধে শাস্তি হবে, অবশ্যই হবে।
1: শাস্তির মানে কত বছর পর্যন্ত জেল?
0: সমান শাস্তি। প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস 2012 আইনটি পরবর্তী সময়ে 2019 সনে, ইফ আই এম নট মিস্টেকিং, এটা আবার সংশোধিত হয়েছে। এটার শাস্তি বিভিন্ন অপরাধের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে, 20 বছর তো হবেই, এবং সেটা যাবজ্জীবন পর্যন্তও হতে পারে।
1: আপনি এতক্ষণ আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলেন। আমাদের আজকের বিষয় ছিল যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন। তো আমরা তো বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করলাম এবং আপনি বিভিন্ন বিষয় নিয়েই আমাদের বিস্তারিতভাবে বললেন। তো আমাদের সময় প্রায় শেষ, আজ আইন ও অধিকার এ পর্যন্তই। স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকেও।
2: আইন ও অধিকার অনুষ্ঠানটি এখানে শেষ হল। অনুষ্ঠানটির সংযোজনায় ছিলেন দেবাশিস দেব। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী কৈলাসহর। এবারে শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলা হিন্দি মিশ্র নানান স্বাদের গানের অনুষ্ঠানে। প্রথমে শুনুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী নবনীতা সিন।

এতক্ষণ শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রকমারি গান। এবারে শুনুন হিন্দি ছবির গান। হিন্দি ছবি কলেজ গার্ল গেয়েছেন অনুরাধা পারোয়াল, সুরেশ বাদেকার।

এতক্ষণ দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কোলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ আকাশবাণী কোলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শুনুন আধুনিক বাংলা গান শিল্পী শ্রেয়া ঘোষাল।

এতক্ষণ শুনলেন আধুনিক বাংলা গান, শিল্পী ছিলেন শ্রেয়া ঘোষাল। আকাশবাণী কৈলাস শহর। এবারে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে। আজ শুনবেন মরুপিহাগ রাগে খেয়াল, শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য।

এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে বড় বিহাগ রাগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন অনিরুদ্ধ ভট্টাচার্য। আকাশবাণী কোলা শহর, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রেলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি সুব্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ লাদাখে 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে সদ্য সমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন।

0: প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রক আজ দুটি দেশীয় নির্মাণ সংস্থার সঙ্গে 4,000 কোটি টাকার বেশি মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে। আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ভারত নির্ভরযোগ্য অংশীদারিত্ব গড়ে তুলেছে বললেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এসআইআরে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংঘটিত পদযাত্রার ঘটনাকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনের মামলায় রাহুল গান্ধী সহ অন্য নেতাদের নোটিশ সুপ্রিম কোর্টের। রাহুল গান্ধীর আবেদনের প্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ বাকি দুই নির্বাচন কমিশনারের জবাব তলব। কেন্দ্র আগামী 1 নভেম্বর থেকে দেশের সমস্ত টেলিকম গ্রাহকদের জন্য কলারের নাম প্রদর্শন পরিষেবা বাধ্যতামূলক করেছে। ভারতের কুস্তিগির বিশ্বজিৎ রামচন্দ্র মোড়ে অনূর্ধ্ব 23 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের 55 কেজি গ্রেকো রোমান বিভাগে রূপো পেয়ে ইতিহাস করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকা মূল্যের 5টি বড় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন এবং সেগুলো জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এর মধ্যে রয়েছে লেহর কুশক বাকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয় নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবন, এছাড়া সীমান্ত সড়ক সংগঠনের তৈরি 298 কিলোমিটার দীর্ঘ নিম্ন পাদম দার্চা সড়কটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন শ্রী মোদি। এছাড়াও প্রধানমন্ত্রী 9 মেগাওয়াট ক্ষমতার হানু ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প এবং 66 কেভি ডাবল সার্কিট দা হানু খালসি ট্রান্সমিশন লাইনেরও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন এবারের এশিয়ান গেমস ভারতের জন্য অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে দেশের খেলোয়াড়দের অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন তিনি। আজ নতুন দিল্লিতে সদ্য সমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় মিলিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ত্রিবর্ণ রঞ্জিত পতাকার মর্যাদা বৃদ্ধি করে খেলোয়াড়রা দেশবাসীকে গর্বিত করেছেন।
1: আপনি 140 কোটি দেশবাসীয় কো গৌরব কা মৌকা দিয়া, ক্যোকি সবসে বড়ি সফলতা আগর কুছ হোতি হ্যায় তো ও হ্যায় তিরঙ্গে কি শান বড়ানা। আপনি তিরঙ্গে কি শান বড়াই হ্যায়, তিরঙ্গে কা মান বড়ায়া হ্যায়, আর ইসলিয়ে আপকি সফলতা কেবল আপকি নহি হ্যায়, ইয়ে দেশ কে করোড়ো করোড়ো নাগরিকো কি সফলতা হ্যায়।
0: উল্লেখ্য, জাপানের আইচি নাগোয়ায় এবছরে এশিয়ান গেমসে ভারতে 21টি সোনা, 27টি রূপো এবং 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক পেয়ে তালিকায় চতুর্থ স্থান দখল করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর এল মুরুগানের পদত্যাগপত্র অবিলম্বে কার্যকর হওয়ার শর্ত গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি ভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধানের 75 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর ধারার অধীনে এই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক আজ ভারতীয় বায়ুসেনার জন্য GS-80/7C যোগাযোগ উপগ্রহ এবং ভারতীয় নৌসেনার জন্য বরুণাস্ত্র হেভি ওয়েট টর্পিডো সংগ্রহের লক্ষ্যে দেশের দুটি নির্মাণ সংস্থার সঙ্গে 4,000 স্বাক্ষরিত এই দুটি চুক্তি দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের পথে একটি উল্লেখযোগ্য। অজয় শেঠ আজ আসামের গুয়াহাটিতে ন্যাশনাল ক্যাডেট কোর NCC আয়োজিত বিশেষ যৌথ রাজ্য প্রতিনিধি ও অতিরিক্ত মহানির্দেশক সম্মেলন 2026-এ অংশগ্রহণ করেন। সাধারণতন্ত্র দিবস শিবিরে উত্তর পূর্ব NCC তে মেয়ে ক্যাডেটদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন বিশ্বায়নের ধারণাকে এগিয়ে নিয়ে যাবে। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোরের কথা উল্লেখ করে বিদেশমন্ত্রী বলেন, এই উদ্যোগটি ইতিমধ্যেই আঞ্চলিক সংযোগের বিষয়ে দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে আয়োজিত রায়সিনা মিডল ইস্ট ইভেন্টে দ্য কন্টিনেন্টাল করিডোরস হু কানেক্টস দ্য হার্টল্যান্ড শীর্ষ এবং নির্ভরযোগ্য অংশীদারিত্ব গড়ে তুলছে। ভারতে নিযুক্ত জন্য এক সম্ভাবনাময় বাজার হিসেবে বর্ণনা করেছেন নতুন দিল্লিতে আয়োজিত ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে।

0: তিনি আজ প্রতিরক্ষা, তথ্য প্রযুক্তি ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার
1: credit to this. They've got a great team that is pushing this here. They hosted a global AI summit and where they brought the whole world, the United States participated that in that also earlier this year. One of the things that resulted from it, and it's another sign of our relationship with India, India was among the first 10 countries invited into Pax Silica. And the reason for that is because they are a trusted partner. We invite trusted partners. India is one of those trusted partners. For them to be an essential part of our supply chain, the trust is there.
0: আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দিকে পদযাত্রা করার ঘটনাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি আবেদনের প্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং অন্যদের নোটিশ কেউ ভয় দেখাতে পারে না বা চাপ প্রয়োগ করতে পারে না। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক হারে ভোটারদের নাম বাদ দেওয়া এবং অনিয়মের অভিযোগ এনে রাহুল গান্ধী ও অন্যান্য বিরোধী নেতাদের দায়ের করা একটি পৃথক আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর কাছেও জবাব তলব করেছে শীর্ষ আদালত। কেন্দ্রীয় সরকার আগামী 1 নভেম্বর থেকে দেশের সমস্ত টেলিকম করেছে। টেলি যোগাযোগ বিভাগের পক্ষ থেকে দেশের সমস্ত টেলিকম সংস্থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কলিং নেম প্রেজেন্টেশন বা সিন্যাপ পরিষেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যবস্থা আসল নাম জমা দিয়েছেন সেই নামটি ফোন আসার সময় মোবাইল স্ক্রিনে ফুটে উঠবে, ফলে প্রতারণামূলক স্প্যাম কল এবং অচেনা নম্বরের হয়রানি বহুলাংশে কমবে বলে আশা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের নবগঠিত সপ্তম বেতন কমিশন সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে কাজ শুরু করেছে। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদের বেতন, ভাতা, পদ পরিষেবা ও ক্যাডার সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে কমিশনের তরফে রাজ্যের অর্থ সচিবকে চিঠি দেওয়া হয়েছে। শুধু সরকারি দপ্তরের কর্মী নন, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা সহ রাজ্য সরকারের আর্থিক দায়ভার বহন করা বিভিন্ন সংস্থার কর্মীদের বেতন ভাতা সংক্রান্ত তথ্য চেয়েছেন কমিশন। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ডক্টর কালাম ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তিতে পরিণত করতে তার বিরল বৈজ্ঞানিক মেধাকে উৎসর্গ করেছিলেন। শ্রী শাহ আরও বলেন, ভারতের মিসাইল ম্যান হিসেবে তিনি এমন এক আদর্শ হয়ে থাকবেন যিনি তরুণ প্রজন্মকে পূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেশের সেবা করতে সর্বদা অনুপ্রাণিত করে যাবেন। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, দেশে রামসার সাইটের সংখ্যা বেড়ে 103টিতে পৌঁছেছে। চণ্ডীগড়ে শুকনা হ্রদ এবং উত্তরপ্রদেশের সওজ হ্রদকে নতুন করে রামসার সাইটের তালিকায় যুক্ত করার ফলেই এই সাফল্য। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, জলাভূমি সংরক্ষণের প্রতি ভারত তার অঙ্গীকার বজায় রেখেছে। ভারতের কুস্তিগীর বিশ্বজিৎ রামচন্দ্র মোড়ে অনূর্ধ্ব 23 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের 55 কেজি গ্রেকো রোমান বিভাগে রূপো পেয়ে ইতিহাস করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে শেষ মুহূর্তে তিনি জর্জিয়ার কোবা কারুমিদেজের কাছে 12-13 ব্যবধানে পরাজিত হন। উল্লেখ্য, অনূর্ধ্ব 23 বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম ফাইনালে ওঠে ভারত। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ লাদাখে 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে সদ্য সমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলোকচারিতায় মিলিত হন প্রধানমন্ত্রী। কেন্দ্র আগামী 1 নভেম্বর থেকে দেশের সমস্ত টেলিকম গ্রাহকদের জন্য কলারিং নাম প্রদর্শন পরিষেবা বাধ্যতামূলক করেছে। খবর শেষ হল, পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 মিনিটে গীতাঞ্জলি প্রচার।

এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রেলে করে শোনানো হল। আকাশ মানিকোলা শহর, এখন শুনুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতু গুহ।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন ঋতু গুহ, আকাশবাণী কোলা শহর, এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রেলি করে শোনানো হল। আকাশবাণী কোলা শহর এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 16 অক্টোবর শুক্রবার আমাদের অধিবেশন শুরু হবে 5:55। 6:02 অমৃতবাণীতে শুনবেন পবিত্র হাদিস থেকে পাঠ।

6:07 শুনবেন ভক্তিগীতি, 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:00 শুনবেন সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুর সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে, 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 8:00 সমাচার প্রভাত, 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:30 উত্তর পূর্বাঞ্চল ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:40 শুনবেন আধুনিক বাংলা গান, 9:00 প্রথমে হিন্দি নিউজ বুলেটিন এবং পরে ইংলিশ নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে, 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 11:00 সরাসরি ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, 12:05 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান এবং তিজেন্দ্র গীতি, 12:30 শুনবেন নজরুল গীতি, 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, 1:05 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 1:40 শুনবেন আধুনিক বাংলা গান, 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান, 2:30 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 3:00 হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এবং এর অব্যবহিত পরে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 6:00 ঘর গৃহস্থিতে প্রথমে কৃষক ভাতের সাথে সাক্ষাৎকার পরে কৃষি আলোচনা, 7:00 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে, 8:05 শুনবেন হ্যালো ডাক্তার অনুষ্ঠান, 8:30 শুনবেন আধুনিক গান, 2:00 বাংলা ছবির গানের অনুষ্ঠান গুলমোহর, 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন রকমারি গানের অনুষ্ঠান বাংলা হিন্দি, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন মৈত্রী বর্ডার এরিয়া অনুষ্ঠান, 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলা শহর আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি, আগামীকাল অধিবেশন শুরু হবে 5:55, স্টুডিও ঘড়িতে এখন সময় 10:34 হয়ে 20 সেকেন্ড, শুভরাত্রি, জয় হিন্দ।